রাজ্য আরক্ষা দপ্তরের কর্মীদের চলাচল এবং তাদের যানবাহন, পুলিশ সুপার অথবা এসডিএম অনুমোদিত সাধারণ মানুষের চলাচল, জরুরি সরকারি দপ্তরের কাজে সরকারি কর্মচারীদের চলাচল, তাৎক্ষণিক বা জরুরি চিকিৎসার প্রয়োজন রয়েছে এমন রোগীদের চলাচল। এই আদেশ লঙ্ঘনকারী কোন ব্যক্তি বিএনএসএস 2023 এর দ্বারা 223 অনুযায়ী অভিযুক্ত হবেন। ঘোষণাটি শুনলেন। এবারে শরীর এবং স্বাস্থ্য নিয়ে টুকিটাকি পরামর্শ। যারা প্রাতঃভ্রমণে বেরোনোর অভ্যাস করে ফেলেছেন তাদের প্রতি কিছু পরামর্শ দিচ্ছি। এই সময়তে ভোরবেলায় মিহি কুয়াশা পড়ে, সে কুয়াশার সঙ্গে ধুলবালি চলে আসে, ধুলবালির সঙ্গে কিছু জীবাণু চলে আসে। তাই এই সময়তে প্রাতঃভ্রমণে বের হওয়ার আগে অবশ্যই টুপি এবং মাস্ক ব্যবহার করবেন, যাতে ওইসব ধুলোবালি এবং জীবাণুগুলি নাক দিয়ে বা মুখ দিয়ে শরীরে প্রবেশ করতে না পারে। পাশাপাশি কুয়াশাগুলি মাথায় পড়লে সর্দি কাশি জ্বর হতে পারে। তাই আগাম এসব ব্যবস্থা নিয়ে বেরোবেন। যদি হয়ে যায় তাহলে কি করবেন? প্রাথমিকভাবে প্রাথমিক চিকিৎসা ছেড়ে নেবেন। যদি সর্দি কাশি হয়ে থাকে তাহলে অবশ্যই গরম জলে একটুখানি লবণ মিশিয়ে গার্গল করবেন, হালকা গরম জল পান করবেন, সঙ্গে লেবু মিশিয়ে গরম জল পান করবেন এবং গায়ে সর্ষের তেল মেখে হালকা রোদের মধ্যে শরীরটাকে ছেঁকে নেবেন। পরে ঘাম ঝরে গেলে ভালো করে স্নান করে নেবেন। আর যারা সকালবেলা স্নানে অভ্যস্ত তারা অবশ্যই হালকা কুমকুম জলে স্নান করা উচিত এই সময়তে। বেশি হয়ে গেলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এবং এই সময়তে শাকসবজি তেমন পাওয়া যায় না, তাই খাওয়া দাওয়ার প্রতি একটুখানি নজর দেবেন। দানা শস্য বা ডাল জাতীয় শস্যগুলি বেশি খাওয়ার চেষ্টা করবেন এবং এই সময়তে রাজ্যের বাইরে থেকে আসা নানা মৌসুমি ফল বলে পাওয়া যায়, যেগুলি অবশ্য চিনি কিনতে হবে, অনেকগুলি রাসায়নিক মিশ্রিত থাকতে পারে, এগুলো দেখে অবশ্যই কিনবেন। কেনার আগে অবশ্যই সেসব ফলগুলির উপর হাত বুলিয়ে বা একটুখানি ঘষে দেখবেন যে কোনো রাসায়নিক মিশানো আছে কিনা এবং হাতে লাগে কিনা, সেভাবে দেখে কিনবেন। আর যাই খাবেন একটু টাটকা খাবেন, গরম গরম খাবেন, তাহলে এই সময়তে এসব সমস্যা থেকে রেহাই পেতে পারেন। এবং সামনে শারদীয় দুর্গা উৎসব, আপনি অবশ্যই মন ভরে আনন্দ উপভোগ করতে পারবেন। আর এখন ভোরাতে দেখে একটু ঠান্ডা পড়ে, তাই ফ্যানের সুইচ অবশ্যই হাতে কাছে রাখবেন এবং প্রয়োজনে হালকা একটা কাঁথা বা কম্বল রেখে দেবেন। ভোরাতে ঠান্ডা লাগলে অবশ্যই বুক পর্যন্ত টেনে নিয়ে ঘুমাবেন। বাচ্চাদের এই সময়তে নাক বন্ধ হয়ে যেতে পারে, অবশ্যই সর্ষের তেল একটু হালকা গরম করে বুকে মালিশ করবেন বা মাথা তালুতে একটু ব্যবহার করবেন, তাহলে দেখবেন ঠিক হয়ে যাবে। শুনলেন অনুষ্ঠান আজ সকালে, কাল সকালে প্রত্যাশা নিয়ে এখানে শেষ করছি। সবাইকে নমস্কার। আকাশবাণী বিলোনিয়া, এখন শুনবেন প্রথমে কলকাতা কেন্দ্রে বাংলা সংবাদ এবং এরপরে পর্যায়ক্রমে স্থানীয় বাংলা সংবাদ ও কক্সবাজার সংবাদ আগরতলা কেন্দ্র থেকে।

2% বেড়ে 221.4 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল 2026 সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির প্রথম বৈঠকে গতকাল অংশগ্রহণকারীরা তাদের পরামর্শ দিয়েছেন। গ্রিনল্যান্ডে আমেরিকার সেনাবাহিনীর উপস্থিতি আরও শক্তিশালী করে তুলতে ডেনমার্ক মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছেছে। পাকিস্তানের খাইবার পাখতুনকোয়া প্রদেশে একটি মসজিদের কাছে বিস্ফোরণে 15 জন পুলিশকর্মী সহ 21 জনের মৃত্যু। জাপানের নাগোয়ার পালোমো মিজুহো স্টেডিয়ামে আজ শুরু হচ্ছে 20তম এশিয়ান গেমস। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে পরিবেশের ভবিষ্যৎ ও জলবায়ু গতিবিধি সংক্রান্ত একটি আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করবেন। দুদিনের এই সম্মেলনের আয়োজক জাতীয় পরিবেশ ট্রাইব্যুনাল। পরিবেশ বিশেষজ্ঞ, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতি, জেলা জজ, বিভিন্ন মন্ত্রকের সচিব ও পদস্থ সরকারি আধিকারিকরা সম্মেলনে যোগ দেবেন। এছাড়াও থাকবেন রাজ্য জুডিশিয়াল একাডেমি, রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষ, রাজ্য বিশেষজ্ঞ কমিটি, পরিবেশ পর্যালোচনা সংস্থা এবং রাজ্য জলাভূমি কর্তৃপক্ষের প্রতিনিধিরা। 17টি দেশের বিশিষ্ট বিচারপতি ও বিচার বিভাগের প্রতিনিধিদেরও এই সম্মেলনে যোগ দেওয়ার কথা। বৈজ্ঞানিক জ্ঞান এবং পরিবেশগত প্রশাসনিক পন্থা পদ্ধতি, প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা এবং বিচার বিভাগীয় দৃষ্টিভঙ্গি নিয়ে মতবিনিময় হবে এই সম্মেলনে। প্রধানমন্ত্রী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে রোজগার মেলায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের জন্য নবনিযুক্ত 51,000-এর বেশি যুবক যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি নবনিযুক্তদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। দেশের 45টি স্থানে 20তম এই রোজগার মেলার আয়োজন করা হয়েছে। এর মধ্যে কলকাতা জাতীয় গ্রন্থাগারে আয়কর দপ্তরের উদ্যোগে রোজগার মেলায় নবনিযুক্তদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। কেন্দ্রীয় সরকারের রাজস্ব দপ্তর, রেল, স্বরাষ্ট্র, স্বাস্থ্য, পরিবার কল্যাণ, প্রতিরক্ষা মন্ত্রক এবং আর্থিক পরিষেবা দপ্তর সহ বিভিন্ন মন্ত্রক ও দপ্তরে নবনিযুক্তরা কাজে যোগ দেবেন। ভারতের সফটওয়্যার পরিষেবা রপ্তানি 2025-26 অর্থবর্ষে 8.2% বেড়ে 221.4 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই এর প্রকাশিত বার্ষিক সমীক্ষায় কম্পিউটার সফটওয়্যার এবং তথ্য প্রযুক্তি ভিত্তিক পরিষেবার রপ্তানির দিকটি পর্যালোচনা করা হয়। সমীক্ষায় দেশের 7,569টি সফটওয়্যার রপ্তানিকারক সংস্থার সঙ্গে যোগাযোগ করা হলেও 2,363টি সংস্থা এতে অংশ নিয়েছিল। এই সংস্থাগুলির রপ্তানি দেশের মোট সফটওয়্যার পরিষেবা রপ্তানির প্রায় 89%। এর মধ্যে সর্বাধিক রপ্তানি হয়েছে বিপিও বা বিজনেস প্রসেস আউটসোর্সিং পরিষেবা ক্ষেত্রে। উল্লেখ্য, ভারতে সফটওয়্যার রপ্তানির সবচেয়ে বড় বাজার হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের অবস্থান ধরে রেখেছে। মোট রপ্তানির 54.1% হয় সেদেশে, এরপরই রয়েছে ইউরোপ। সুইডিশ চেম্বার অব কমার্সের সাম্প্রতিক বিজনেস ক্লাইমেট সমীক্ষায় 40টিরও বেশি আন্তর্জাতিক বাজারের মধ্যে সুলভে বাণিজ্য করার মতো পরিবেশ সৃষ্টিতে ভারত শীর্ষস্থান লাভ করেছে। বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল সমাজ মাধ্যমে এই তথ্য সকলের সঙ্গে ভাগ করে নেন। তিনি বলেন, আন্তর্জাতিক অস্থিরতা সত্ত্বেও ভারতে বাণিজ্যিক পরিবেশ স্থিতিশীলতা, বিকাশ এবং সহজে ব্যবসা করার ক্ষেত্রে সর্বোত্তম মান ধরে রেখেছে। বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল কানাডার আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রী মনিন্দা সিধুর সঙ্গে গতকাল নতুন দিল্লিতে বৈঠক করেন। ভারত কানাডা সর্বাঙ্গীন অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বা সিইপিএ নিয়ে আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে বৈঠকে কথা হয়। দুপক্ষই যত তাড়াতাড়ি সম্ভব চুক্তি সম্পন্ন করার ক্ষেত্রে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। নতুন দিল্লির যশোভূমিতে 3 দিনের সেমিকন ইন্ডিয়া সম্মেলনের আজ তৃতীয় ও শেষ দিনেও সহযোগিতা বৃদ্ধি, বিনিয়োগ, উদ্ভাবন এবং প্রতিভা বিকাশের উপর গুরুত্ব দিয়ে বিশেষ আলোচনার আয়োজন করা হয়। 600-এরও বেশি কোম্পানি এতে অংশ নিচ্ছে। সম্মেলনের অঙ্গ হিসেবে জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, নেদারল্যান্ড, সিঙ্গাপুর ও সুইডেন এই 6টি দেশের ওপর বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল 2026 সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির প্রথম বৈঠক বসে নতুন দিল্লিতে গতকাল। এতে পৌরোহিত্য করেন লোকসভার সাংসদ সঞ্জয় জয়সওয়াল। ওই বিলের বিভিন্ন সংস্থান সম্পর্কে কমিটিকে অবহিত করেন স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধিরা। পরে কমিটির চেয়ারম্যান সঞ্জয় জয়সওয়াল বলেন, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই বৈঠক হয়েছে। অংশগ্রহণকারীরা বিভিন্ন বিষয়ে তাদের পরামর্শ দিয়েছেন। দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডিএসইউর নির্বাচন শেষ হয়েছে। 2 দফায় হওয়া নির্বাচনের শেষ খবর পাওয়া পর্যন্ত 39.86% ভোট পড়েছে। দিল্লি বিশ্ববিদ্যালয়ের উত্তর ক্যাম্পাসে ইউনিভার্সিটি স্পোর্টস স্টেডিয়ামে মাল্টিপারপাস হলে আজ ভোট গণনা। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স অ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে।
মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গ্রিনল্যান্ডে আমেরিকার সেনাবাহিনীর উপস্থিতি আরও শক্তিশালী করে তুলতে ডেনমার্ক মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছেছে। এর ফলে গ্রিনল্যান্ড দখল করার বিষয়ে দীর্ঘদিন ধরে চলা উত্তেজনার অবসান হতে চলেছে বলে মনে করা হচ্ছে। চুক্তি অনুযায়ী গ্রিনল্যান্ড ডেনমার্কের সার্বভৌমত্বের অধীনেই থাকবে, তবে সেখানকার নিরাপত্তা ক্ষেত্রে আমেরিকার ভূমিকা আরও বাড়বে। ডেনমার্ক জানিয়েছে, আগামী সপ্তাহে রাষ্ট্রসংঘের সাধারণ সভার অধিবেশন চলাকালীন মার্কিন যুক্তরাষ্ট্র, ডেনমার্ক এবং গ্রিনল্যান্ড সরকার এ সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করবে। ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ প্রতিনিধিদের নিজেদের দেশে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা তালিকা আরও বাড়িয়েছে রাশিয়া। গত 23 জুলাই রাশিয়ার বিরুদ্ধে ইইউ যে নিষেধাজ্ঞার 21তম তালিকা প্রকাশ করেছে, তার প্রেক্ষিতেই মস্কোর এই পদক্ষেপ। রুশ বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ইইউ এর এই অবৈধ সিদ্ধান্তের জবাবে ইউরোপীয় প্রতিষ্ঠান, ইইউ ভুক্ত দেশ এবং ব্রাসেলস এর রাশিয়া বিরোধী নীতিকে সমর্থনকারী কয়েকটি ইউরোপীয় দেশের প্রতিনিধিদের নাম নিষেধাজ্ঞার তালিকায় যোগ করা হয়েছে। তালিকাভুক্ত ব্যক্তিরা রাশিয়ায় প্রবেশও করতে পারবেন না। বিবৃতিতে আরও বলা হয়েছে, রাশিয়ার প্রতি শত্রুভাবাপন্ন অবস্থান নেওয়া ইউরোপীয় দেশগুলির নাগরিক আন্দোলনের কর্মী ও শিক্ষাবিদদের বিরুদ্ধেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বিরূপ সংবাদ পরিবেশনের অভিযোগে সিএনএন, এমএস নাও এবং পলিটিকো সংবাদ মাধ্যমকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করা হচ্ছে। ভবিষ্যতে আরও কয়েকটি সংবাদ মাধ্যমের ক্ষেত্রে একই ধরনের নিষেধাজ্ঞা জারি হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ট্রাম্পের অভিযোগ, এই সংবাদ মাধ্যমগুলি তার প্রশাসন সম্পর্কে নিয়মিত মিথ্যা বা আংশিক সত্য খবর প্রচার করে আসছে। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম এবং সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে কাজ করা সংগঠনগুলি আইনি চ্যালেঞ্জ জানাতে পারে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরই ট্রাম্প দ্য নিউ ইয়র্ক টাইমস, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, বিবিসি সহ একাধিক সংবাদ মাধ্যমের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুহাত জেলায় গতকাল একটি মসজিদের কাছে বিস্ফোরণে 15 জন পুলিশকর্মী সহ 21 জনের মৃত্যু হয়েছে। কুহাত হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর তাহির শাহ জানিয়েছেন, 73 জন পুলিশকর্মী ও 30 জন সাধারণ নাগরিক এই ঘটনায় আহত। শুক্রবারে প্রার্থনার সময় অজ্ঞাত পরিচয় আততায়ীরা মসজিদের কাছে একটি চেকপোস্ট লক্ষ্য করে বিস্ফোরণ ঘটায়। ঘটনায় 6 জন জঙ্গিও নিহত হয়েছে। ইত্তেহাদ উল মুজাহিদিন পাকিস্তান জঙ্গি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। লোহিত সাগর অঞ্চলে নিরাপত্তাজনিত ক্ষেত্রে উত্তেজনা বৃদ্ধিতে ভারত উদ্বেগ প্রকাশ করেছে। নতুন দিল্লিতে গতকাল এক প্রশ্নের উত্তরে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারত সৌদি আরবের সার্বভৌম এলাকায় এবং সাধারণ মানুষ ও অর্থনৈতিক সম্পদের ওপর আক্রমণের নিন্দা জানাচ্ছে। শ্রী জয়সওয়াল আরও বললেন, সম্প্রতি পাক নৌবাহিনীর একটি জাহাজ ভারতীয় রণতরীকে ধাক্কা দেওয়ার ঘটনায় ভারত প্রতিবাদ জানিয়েছে। এক্ষেত্রে পাকিস্তানের সমস্ত অভিযোগ তিনি খারিজ করে দেন। মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের কর্মকর্তা লুক লিন্ডবার্গ রাষ্ট্রসংঘের খাদ্য বিষয়ক সংস্থার ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম WFP প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এবং খাদ্য কৃষি সংস্থার মহানির্দেশক কু দং উইউ যৌথভাবে এই ঘোষণা করেছেন। জাপানের নাগোয়ার পালামু মিজুহো স্টেডিয়ামে আজ শুরু হচ্ছে 20তম এশিয়ান গেমস। ভারতীয় সময় দুপুর 2:30 শুরু জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করবেন শুটিংয়ে দুবারের অলিম্পিক পদকপ্রাপ্ত মনু ভাকের এবং শর্ট পাটে এশীয় চ্যাম্পিয়ন তাজিন্দার পাল সিং তুর। আজ থেকে শুরু হয়ে আগামী মাসে 4 অক্টোবর পর্যন্ত চলা এই গেমসের 37টি ক্রীড়া ইভেন্টে 500রও বেশি ভারতীয় ক্রীড়াবিদ অংশ নেবেন। গোড়ালির চোটের কারণে বর্তমানে জ্যাভলিন থ্রো চ্যাম্পিয়ন নীরজ চোপড়া সরে দাঁড়িয়েছেন। সিওলে ডেভিস কাপ টেনিসের ওয়ার্ল্ড গ্রুপ কোয়ালিফায়ার টাইয়ের প্রথম দিন ভারত দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে 0-2 পিছিয়ে পড়েছে। প্রথম সিঙ্গলসে দক্ষিণ কোরিয়ার সুনাও কেওনের কাছে পরাজিত হয়েছেন দক্ষিণেশ্বর সুরেশ। অপর সিঙ্গলসে হায়ুন চুং সুমিত নাগালকে হারিয়ে দিয়েছেন। ডেভিস কাপে নকআউট পর্বে ওঠার জন্য ভারতকে এখন শেষ দিনে 3টি ম্যাচ জিততেই হবে। উল্লেখ্য, 2টি সিঙ্গলস এবং 1টি ডাবলস ম্যাচ হবে শেষ দিন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে পরিবেশের ভবিষ্যৎ ও জলবায়ুর গতিবিধি সংক্রান্ত একটি আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করবেন। তিনি আজ দেশের 45টি স্থানে রোজগার মেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবনিযুক্ত 51,000 যুবক যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন। ভারতের সফটওয়্যার পরিষেবা রপ্তানি 2025-26 অর্থবর্ষে 8.2% বৃদ্ধি পেয়েছে। আজ শুরু হচ্ছে 20তম এশিয়ান গেমস। খবর শেষ হলে এরপরে শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সবুজ কলি মিশ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে 20তম রোজগার মেলায় বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থায় 51,000-এরও বেশি চাকরি প্রাপকদের হাতে নিয়োগপত্র তুলে দেবেন। এই উপলক্ষে তিনি সমবেত প্রার্থীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। দেশজুড়ে 45টি স্থানে এই রোজগার মেলা ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। নবনিযুক্তরা কেন্দ্রীয় রাজস্ব, রেল, স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, আর্থিক পরিষেবা এবং প্রতিরক্ষা মন্ত্রক সহ বিভিন্ন মন্ত্রক ও বিভাগে কাজে যোগ দেবেন। রোজগার মেলার মাধ্যমে এ পর্যন্ত বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থায় মোট প্রায় 12,75,000 নিয়োগপত্র প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 27 সেপ্টেম্বর রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হতে চলেছে মন কি বাতের 138তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তা ভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নং 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজি মতামত রেকর্ড করানো যাবে। ফোন এবং মেসেজ পাঠানো যাবে আগামী 25 সেপ্টেম্বর রাত 11:45 পর্যন্ত। প্রয়োজনের বাইরে বিদ্যুৎ ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী রতুল লাল নাথ। গতকাল আগরতলার 79 টিলায় টিপিটিএল এর বিশ্বকর্মা পূজায় অংশ নিয়ে তিনি বলেন, যেখানে বিদ্যুৎ সাশ্রয় সেখানেই সমৃদ্ধি। সূর্যের আলো ব্যবহার করে সৌর বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। উৎসবের মরশুমে রাজ্যবাসীকে বিশ্বকর্মা পূজার শুভেচ্ছা জানান তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নয়াদিল্লিতে পরিবেশের ভবিষ্যৎ ও জলবায়ু গতিবিদ্যা শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করবেন। দুই দিন ব্যাপী এই সম্মেলনের আয়োজন করেছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। এতে পরিবেশ বিশেষজ্ঞ, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতি এবং জেলা আদালতের বিচারপতিগণ অংশগ্রহণ করবেন। এই সম্মেলনে 17টি দেশের বিশিষ্ট বিচারপতি এবং বিচার বিভাগীয় প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। আগরতলার শহীদ ভগৎ সিং যুব আবাসে এনসিসি ক্যাডেটদের জন্য গতকাল সামরিক সরঞ্জাম প্রদর্শনীর আয়োজন করে আসাম রাইফেলস। ক্যাডেটরা বাহিনীর ব্যবহৃত বিভিন্ন অস্ত্র ও সরঞ্জাম সম্পর্কে জওয়ানদের কাছ থেকে সরাসরি জানার সুযোগ পান। যুব সমাজের মধ্যে সশস্ত্র বাহিনীর কর্মকাণ্ডের প্রতি আগ্রহ ও দেশসেবার চেতনা গড়ে তোলাই ছিল এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা সম্প্রসারণে অব্যাহত সহযোগিতা ও সমন্বয়ের প্রতি উভয় দেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গতকাল উভয় নেতা টেলিফোন বার্তায় পশ্চিম এশিয়ার ঘটনাগুলি নিয়ে মত বিনিময় করেন। তারা জ্বালানি, প্রতিরক্ষা, প্রযুক্তি, বিনিয়োগ এবং স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে দুদেশের কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করতে গৃহীত পদক্ষেপ নিয়েও আলোচনা করেন। এডিসির ভিলেজ কমিটি নির্বাচনে ইলেকশন ডিউটি ভোট গ্রহণ করা হবে আগামী 22 ও 23 সেপ্টেম্বর। সংশ্লিষ্ট সমস্ত রিটার্নিং অফিসারদের তত্ত্বাবধানে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। ভোটকর্মী এবং ভিলেজ কমিটি নির্বাচনের সঙ্গে যুক্ত অন্যান্য সংশ্লিষ্ট সমস্ত কর্মী ইলেকশন ডিউটি ভোট দেবেন। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে এই খবর জানা গেছে। এদিকে ভিলেজ কমিটির নির্বাচনের জন্য কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রিটার্নিং অফিসারদের কাছে ব্যালট পেপারের পাঠানোর কাজ শুরু হয়েছে বলে কমিশনের সচিব অনুরাগ সেন জানিয়েছেন। ভারত লোহিত সাগর অঞ্চলের ক্রমবর্ধমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। গতকাল নয়াদিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সৌদি আরবের সার্বভৌম ভূখণ্ডে সামরিক, অসামরিক ও অর্থনৈতিক সম্পদের উপর হামলার নিন্দা জানিয়েছেন। শ্রী জয়সওয়াল বলেন, এ ধরনের হামলা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তাকে ক্ষুণ্ণ করে এবং বাব আল মান্দাব নিয়ে নৌ চলাচলের স্বাধীনতাকেও হুমকির মুখে ফেলে বলে তিনি উল্লেখ করেন। 20তম এশিয়ান গেমস আজ থেকে শুরু হচ্ছে। জাপানের আইচি নাগোয়াতে আগামী 4 অক্টোবর পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। 45টি দেশ এবং বিভিন্ন এশীয় অঞ্চল থেকে 43টি ইভেন্টে প্রতিযোগীরা অংশ নেবেন। 496 জন ভারতীয় অ্যাথলিট 36টি ইভেন্টে অংশগ্রহণ করবেন। আজ আকাশ সাধারণত মেঘলা থাকবে। রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.7 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত বৃষ্টিপাত 0.2 মিলিমিটার।
স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7:55 মিনিটে।

फिल नैथि रोजगार बानिगो कताल सेबुगमान नाय खरक बासिसा सायनि गबां शिक्ला रखनो अफार लेटर याफारानो आबनो रगे मन्त्री बखरक बरकनि बखा कक बनार गानो हाकतर गनांगै काइब्रैथि बा थायो भार्चुअल ते रोजगार बानिक जुगाले जागानो जुदा जुदा बेदेखो सेबुगमान नाय रक आरो मान जागानो शिक्ला रखनो तां सामुं मान थग्रमानि सेप्स नामना ते हाकतनि हामक्रायो कतर याप्रि अंखा अ रोजगार बानिक रोजगार बानिगो ताबुक्सुक जरा जुदा जुदा हापांनि नायखुंते मथावो बेबागै काइथि नै মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তিনি দিল্লি কতাল দ্য ফিউচার অফ এনভাইরনমেন্ট এন্ড ক্লাইমেট ডাইনামিক্স কুচুকবেরাম নিয়ে কুথুম লাইমং চেঙ্গে দিবান বসং গ্রিন ট্রাইব্যুনাল বাইলুয়া জিজাক সালনি অ কুথুম লাইমা ও টংঘর নাইচের গ্রং সুপ্রিম কোর্ট হাইকোর্ট নি দরবার ফাং তৈ হাংকর নাইকল ফাংনি দরবার ফাং মান জাগান অ কুথুম লাইমা ও টংঘর তৈ নবার তিবার গদাল যাক জুদা জুদা নাংকুকমা দিখিল নতুই ককলাম সালাই জাগান মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তে কথাজাক আরব আমির শাহিনী রাষ্ট্রবক্রক শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান আমচাইনি টংকসা নাইমথাং তাই হামক্রাইও চুবাচুতে কথামুং বাংরানি শাখা ফান বক্সিং লাইকা আবনকারী খরকনি অজা ককদুকনি বিশিংতাই শালথাং এশিয়ানি টং হালকনতুই ককলাম শালাইকা খরকনি অসা সকজাকনাই নাইমথাং তাং শেফ রাং বক্সিং মুং তাই শাখামন কবৈ জুদা জুদা দিখিলন কনি হাকতনি মানজাক মুং নতেইব হামক্রাই খ্লাইনানি শাখা নাংমানি ইয়াপ্রি নাহারনানতুইব ককলাম মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা ও তালনি নৈচিনী শালমারিও আগরতলানি বরতলা রিভার ফ্রন্ট ন চেঙ্গে দিবান আগরতলা পুরনাইখাইনি মেয়র দীপক মজুমদার শাখা হাওড়া তিমা নারস নামৈতি হাজাক ও রিভার ফ্রন্ট আগরতলা আউলি ন তৈব নাইথক তাই বেড়াইখ্রী থাইস নাম তিসাওয়ান চং ফেরাং এরাং সামুগ ফনাং ইয়াতংনানী কবক মুংনার খা চং ফেরাং মন্ত্রী রতনলাল নাথ মিয়া আগরতলানী 79 তিলাও পিটিএল নি বিশ্বকর্মা মতায় মানজাগৈ চং ফেরাং মন্ত্রী শাখা জে থায় চং ফেরাং খাতি জাগ আর ন হামক্রাই শালনি পহর্ন সামুগ ফনাঙ্গৈ চং ফেরাং আচাইরিমা বাংরানী শাকথার মুং নাহারজা কাহানী ব শাখা ব এডিসিনি বিলেজ কমিটিনি চংবাড়ি ইলেকশনস ডিউটিও ক্লাইনে রকনি বোর্ড নাহার জাগানো অ তালনি নৈচি নৈতে নৈচি থাম শালমারি করঞ্জাক যত্ত রিটার্নিং অফিসার রকনি নাইকল মুংবাই ফুংনি দাম চিসানি সিমি শারিক দাম রিজরা বোর্ড ইয়াজাক জাগানো বোর্ড সেবু ক্লাইনাই তাই বিলেজ কমিটি চংবাড়িনি সামুবাই গদাল যা কুবুনি সেবু ক্লাইনাই রক ইলেকশন ডিউটিও বোর্ড রুয়ান হাস্তে চংবাড়ি কমিশনে বখাক্তে অকক তোমার সাউইমান খা আয়ঙ্গ কমিশনের সচিব অনুরাগ সেন সাকা বিলেজ কমিটিনি চংবাড়ি বাগৈ ক্রাক নাইমথাঙে বিশিংতৈ রিটার্নিং অফিসার রকনি থানি ব্যালট পেপার রহরনানি সামুং চেংজাখা বাই থাংচুক জাগ বদলনি ইয়াক থানতিনি সামুং বাই গদাল জাগ বরি রকনি স্নাম জাগ রি উনকৌটি হাংকরনি হাতি ও ফালনানি শাকথার মুং নাহার জাখা বাই থাংচুক জাগ বদলনি লুমিউনো ক্রাফট ব্র্যান্ড নি স্নাম জাগ অরি অশানি সকাং হাতি ও কারি জাগানো অ ককনো সাইখনা রেখা উনকৌটি হাংকরনি ইয়াকবারা হাংকর নাইকল ফাং অর্গ সাহা আবনি বাগৈ কুমারঘাটনি পঞ্চায়েতি রাজ ট্রেনিং ইনস্টিটিউটর শাল থামচি বানি ফ্রংমুং রাজাগৈ টঙ্গো অ ফ্রংমা ও মানজাখা আসাম ব্রি রং নগিয়ংনি ফেশন ডিজাইন তৈ টেকনোলজি বেদেকনি বক্র গোল্ডি বরা ফিল নেচি এশিয়া গেম তিনি নিসিমি চেংজাগানো জাপানি আইচি নাগুয়াও বুসকাং তালনি ব্রী শালমারি জরা তঙ্গানো অ বাতাইলাইমুং কাইব্রী বাচি হাকতরতে জুদা জুদা এশিয়া আমচাইনি কাইব্রী চি থাম ইভেন্ট বাতাইনে রক মানজাগানো খরক ব্রীরা চুকু চিদক ভারতনি এথলেটিক কাই থাম চিদক জুদা জুদা ইভেন্ট মানজাগানো তাবুক নবর্তিবানি ককতুমা তিনি নখাকিচা মনাকজাক তঙ্গানো হাস্তেনি যত হাঙ্কর ফেরাঙ্ক গৈওয়াতৈ ওয়াউইমা নহেনৈ হজাক মুংরেখা নবার তিবার নাইখুং তিনি শালনি সাকানি তুংমারি 34 ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গৈমানো তিনি আইচুক বুখাগ খামানি তুংমারি তংমানি 25.7 ডিগ্রি সেলসিয়াস ককব্রক বাই ককতুমা পরিমুং তাবুক জরাতৈ অরণ পাইখা উলনি ককতুমা আওয়াই ইংগানো সানজা দামসনি তামৈ সতি ব্রৈজিবাও

আকাশবাণী বিলোনিয়া, এখন শুনবেন গীতালি রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান। আজ প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুচিত্রা মিত্রের জন্মদিন। 1924 সালের আজকের দিনে ব্রিটিশ শাসিত ভারতের বিহার প্রদেশের বর্তমান ঝাড়খণ্ড এ গুঞ্জাটি রেল স্টেশনের কাছে চলন্ত ট্রেনের কামরায় জন্মগ্রহণ করেন এই স্বনামধন্য সঙ্গীত শিল্পী সুচিত্রা মিত্র। শুনবেন শিল্পীর কণ্ঠে কয়েকটি গান গীতালি অনুষ্ঠানে।

0: শুনলেন গীতালি রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান, শিল্পী ছিলেন সুচিত্রা মিত্র, শেষ হল গীতালি অনুষ্ঠান আকাশবাণী মিলনিয়া। অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। একটু পরে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত।
1: जो उनकी आवाज को काफी दिलकश बना देता है। और फिलहाल आज सवेरे में हमारे पास आपके लिए इतना।

আকাশবাণী মিলনিয়া শ্রোতা বন্ধুরা এখন শুনবেন ছায়াগীতি অনুষ্ঠানে বিভিন্ন বাংলা ছবির গান একই শিল্পীর কণ্ঠে। অনুষ্ঠানের প্রথম গানটি শুনবেন তৃষ্ণা ছবি থেকে, গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার এবং সুরকার শ্যামল মিত্র। আর আজ শুনবেন শ্যামল মিত্রের কণ্ঠে।

এবারে শুনবেন মায়ারা সংসার ছবির গান, গীতিকার প্রণব রায় এবং সুরকার রবীন চট্টোপাধ্যায়।

ছায়াগীতি অনুষ্ঠানে শুনছেন বিভিন্ন বাংলা ছবির গান, একই শিল্পীর কণ্ঠে শিল্পী সুমন মিত্র। এবারের ছবি ভাগ্য, গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার এবং সুরকার লক্ষ্মীকান্ত পেরালাল।

ভাগ্য ছবির গানের পর এবার শুনবেন মায়া ছবির গান। গানটি লিখেছেন শিবদাস বন্দ্যোপাধ্যায় এবং সুরকার অনল চট্টোপাধ্যায়।

মায়া ছবির গানের পর এবারে শুনবেন মহালগ্ন ছবির গান। গানটি লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুরকার কালীপদ সেন।

তাই তো বলি রক্ত নিয়ে মিছেই নালিশ করো, মিছেই নালিশ করো, তাই তো বলি।

ছবি অবাক পৃথিবী, গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার এবং সুরকার অনল মুখোপাধ্যায়, আর শিল্পী শ্যামল মিত্র।

ছবি মুক্তিমলাল, গানটি লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুরকার রাজেন্দ্র সরকার।

0: ছায়াগীতি অনুষ্ঠান শুনছেন বিভিন্ন বাংলা ছবির গান। এবার শুনবেন বিবাহ বিভ্রাট ছবির গান, গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার এবং সুরকার শিল্পী নিজেই অর্থাৎ শ্যামল মিত্র।
1: বলো তো

ছবি সিন্দুর, গানটি লিখেছেন বিমলচন্দ্র ঘোষ এবং সুরকার রবীন চট্টোপাধ্যায়।

0: এখানে যারা ছিল দুদিনেরও সঙ্গী
1: ভাবিয়ে আসো রোজ রয়ে, ভাবিয়ে আসো রোজ রয়ে, কতই অভিজাত

তাহলে কেউ কথা কয় না। কত কাঁপতেন পয়সা গোপ্য নব্য নৈশ ক্লাবের সভ্য, কত কাঁপতেন পয়সা গোপ্য নব্য নৈশ ক্লাবের সভ্য, দুড়ি দিয়ে আহা উড়িয়ে দিয়েছে শূন্য জীবন পক্ষী, আজ তারা কেউ কথা কয় না। আজ তারা উঠে গেছে কেটে গেছে ভুলে গেছে, দেখা হলে কেউ কথা কয় না। একদিন এই ঘরে স্বপ্নের পিঞ্জরে কত কি একা।

শ্রীকৃষ্ণ ছবির গানের পর এবারে শুনবেন রূপশ্রী ছবির গান, গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার এবং সুরকার অনল বাগচী।

0: ठीक है।
1: ছবি কাজল, গানের শিল্পী গৌরী প্রসন্ন মজুমদার এবং সুরকার রবীন চট্টোপাধ্যায়।

কাজল ছবির গানটির সঙ্গে এই শেষ হলো ছায়াগীতি অনুষ্ঠানে বিভিন্ন বাংলা ছবির গান। আজ শুনলেন একে শিল্পীর গানটি, শিল্পী ছিলেন শ্যামল মিত্র। আকাশবাণী বিলোনিয়া এখন শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ।

আপনারা শুনছেন হাম সাথ সাথ হে ছবির গান। এবারে গানটি গিয়েছেন কবিতা কৃষ্ণমূর্তী, উদিত নারায়ণ এবং কুমার শানু। গীতিকার

গানে গানে অনুষ্ঠানে এই গানটি গিয়েছেন কবিতা কৃষ্ণমূর্তি, আলোক রাজনিক, অনুরাধা পাড়ওয়াল। আপনারা শুনছেন হাম সাথ সাথে ছবির গান। এবারে গানটি গিয়েছেন রূপকুমার রাঠোর, প্রতিমা রায়, উদিত নারায়ণ, কবিতা কৃষ্ণমূর্তি, সোনু নিগম। আর গানটি গীতিকার রবীন্দ্র রাওয়াল।

গানে গানে অনুষ্ঠানে আপনারা শুনছেন হাম সাথ সাথ হে ছবির গান আকাশবাণী বিলুনি। এবার শুনুন হিরুপন্থী ছবি থেকে, এই গানটি গেয়েছেন মোহিত চৌহান, গীতিকার কাইসার মুনি, সঙ্গীত পরিচালক সাজিদ ওয়াজিদ।

আপনারা শুনছেন গানে গানে অনুষ্ঠানে হিরোপন্থী ছবির গান। এবারে গানটি গিয়েছেন অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষাল।

গানে গানে অনুষ্ঠানে আপনি এতক্ষণ শুনলেন হিরোপন্থী ছবির গান। এবার শুনুন তেরে নাম ছবির গান। গানটি গিয়েছেন উদিত নারায়ণ ও আলকা ইয়াগনিকের কণ্ঠে।

গানে গানে অনুষ্ঠানে আপনারা শুনলেন তেরে নাম ছবির গান। গানটির সঙ্গীত পরিচালক ছিলেন হিমেশ রেশমিয়া, গীতিকার ছিলেন সমীর। এবার শুনুন হাম দিল দে চুকে সনম ছবির গান। গানটি গেয়েছেন কে কে ডোমিনিক।

গানে গানে অনুষ্ঠানে আপনার শেষ গানটি শুনলেন, হাম দিল দি চুকে সালাম ছবি। এই গানটির মাধ্যমে আজকের গানে গানে অনুষ্ঠান শেষ হল। আকাশবাণী বিলোনিয়া, কিছুক্ষণ পরে শুনবেন

এতক্ষণ নিবেদিত হল ভোজন, নিবেদন করলেন উপাসনা মেহরা। আকাশবাণী মিলনিয়া এখন শুনবেন প্রথমে দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ এবং এরপরে আকাশবাণী উজ্জয়ন্তের কক বরক অনুষ্ঠান।

আবারও মকল বুসকাঙ্গ পাশাই ফাই খাবনে মারগিছিং তামনি হনকে কামিন কারই সেসেকবনো কুসুগ কাদি খাবনে মারগিছিং ব্যাবাগ নাফাংলে কামিনী সিমিং সানানি চেঙ্গো কামি আও নাইগ্রেছি না এই কক দোক হাইন হাই সাবো তংফি হ্যালো আও ফুং কাহাম বেলাই খানা তখা বেলাই খানা তখা নাহাদে খানা তখা নিন মব বেলে বাহাই বসে জরতে নিন নিন কামিনে হামজাক আসকা হামজাক না বাহ বেলাই হামাই বিশরাই বেলাই হামাই কাহামন সৈকিয়া তাই বসেদি বেলাই হামাই আও খাবনে মারে গেছিং নরব খানা বাইখানা কামিন সাব বসে জরতে হামজাক উফ হামজাক বাই মানে সালায়ও আন কামিনি লামা হামথাইয়া আন কামিও অমহাইর গ্রই হাইফানো কামিনো হামজাগো খাপনি মারি গেছিং তামি হামজাইয়া তং নাই কামিনি বড়রক তং কসং খা কাহাম মংসা সঙ্গে কাহকে বাগলাই সালায়ো রিং লাইও ফাইদি অংখর লাইও নক নুখং সিনি হামিয়া হাইফানো খালে কাইছাসে সিনি ওয়ান সুমালে থানছাসে খাপনি মারি গেছিং মন বাকি কামিনি কক সাকাঙ্কে আও তাই থামনি সাজিনানি তাইব সাজানাই দো কক দুগো সাবতং নাই নাই নাই সাবংখানা হ্যালো হ্যালো গ্রানি মানলিয়া হাকে আও কামি কামি ইংখা অমহাইন আর লামা বেলাইকে বসাসা কামিও থাঙ্গানি বাকিনাই মালখং কতর কতর থাঙিমানিয়া সং অম হৈখ্লাইনো হিমৈ থাংলাইছো খ্লাই টংলাইও হাতি বাইসিনি হাসাল কমিউনিকেশন আছে খামথাইয়া হাইফানো কামিও থাঙ্গাঙ্কে তামনি বাগৈসিনি টংথং মানে বারা ওং কামিনি টমুং সামুং কামিনি নবার তিবার কামিনি বুফাং বাফাং দলিনি বড় রকম থাঙ্গাঙ্কে লামসুগো মনেয়ে খাপাং ফিয়গৈ খাপাং মার্কেসিং মন বাগৈ কামিনী নবার কামিনী সাতুং যত্ন খাপাং ফিওইলাম সগো ফাইদি ফাইদি ল্যাংলা ফাইদি সিনর ফাইকাঙ্কে খাকচামা মানাই হনি নাই বনি বাগিন আও কামিন নাইটুগুই বুফাং ওয়াফাং নাইটুগুই বড় খাকচামা মানান বাগিনাই নকনি অংখরুই থাংলাইও টাউননি সিটি কতর কতনি বড় অংখরুই থাংলাইও কামি বেড়াইনানি বাগাই হাই দিবা আও নাইগার শোনা কক দুগ সাবতং হ্যালো আও লামসুগ আও দীপর কাহাম খুয়াই ওয়ারিংটন নি ওয়ারিংটন না বাহ নব সাকরান বাগানি দিন মূ কামছে সৈকামুন আও

0: প্রায় শহরকা কামিনি কক ন বব মুইতু মানজা খা খাপনে মার্কিসিং কামিনি কক আও কামিনি কক খা কামিনি বড়রক ওয়াগরা থারকা হংকে আও আসে ফালনানি বাগাইনে খাতুং লাইয়া আনি নক গানগিনি নক সা নক আরিনি বড়রক আং সিমি ওয়াক বাহান চাহাকে বাকিং নাই কামিনি বড়কবো আনি নকশা নারী বড়কবো মাসানা নাঙ্গান হানি ওয়ান সুগুই নাই আও বখরক নক ফালাইয়া বুবু গিয়া থেক রক ফালাইয়া আবো সাকি সঙ্গুইনাই নক ব্রুম ব্রুম তুমলাই বাগলাই সালাই অমহাই কেন বলংনি মুই রক মামুখাঙ্কে রমদি মাই মাগ্রুম রক মুসই রক পাল কগলাই মাংখাঙ্কে বরক আবনব রাথারই বরক বাগলাই সংলাই ফোন চালাই হ্যাঁ দিবা অমহাই খাইন আসে হিসাব খাইলাইয়া নং আং নিনারাস মানথাই নানো আসং মার নাই হাইর হই আসক হলাইয়া তাই খরকসা বাই খরকসানি বিশিংল বখা তৈলে মারক আসক নুকজাকিয়া হ্যাঁ দিবা আও অমহাই খাইন চংলাই হাকে খাবুনি মারগিসিং অজর ফাইদি সং আসামু তাং সা খাই নালাই গার শিওয়ান আসামু তাং সা খা মানে উল হাইন হাই কক তাং কক লব সং থাংলাইফিনাই অজর নরনি বাকি গৌতম বাইয়ের সাবজাক আসামু তাং সাং রসিং দো
1: নগ কি ফিলিয়া দা থ থ থ

0: নবাবতু ওই টনি রিমালে বাংখারি চালাং এই থাকা আমি সামাসা বসাই থাঙ্গই গারে কাটেওয়াইকা মান বই থাকা লাটিয়া মাসা কতমা কতথা গাই থাকুন থাকাইতা সানাইবা অবন অংখাব থাকা এইটা মওয়া নানা সং
1: খানা থকা বেলাই হাম্মাই আক হাইকে বেলাই হাম্মাই হাম্মাই আও কামিনি কক সংস মুইতু মানু কামি ও নুসং আওয়ান বাঙ্গই আওয়ান বেলেট আওয়ান কিটিং আওয়ান সক্রাং আওয়ান বাতি মাসাও কামি ও নুসং সরংলাইও কামি ও নুসং মামি হাঙ্গার মামি ওয়াতলং নি কক রক সং মুইতু মানো খাপনি মারি গিসিং বনু বাগিন কামি নি অখা সং সতন কামি বাই সং চালই থাঙি মানিয়া নরনি খা নরনি খুক তুই কক তাং কক লব খনা ওই আং রংই মানো খাপনি মারি গিসিং তাই নরনি কামি আনি মকল বুসকাং ও ফাং ফাং কা ফাই সব কই নায়না তে কাইসা কক দুগো সাবতং হ্যালো হ্যালো হ্যালো ই সাগরদি ই সাদি আং খাই তঙ
2: আং রাইহেত কক লক সিঙানি ননক নার নাই
1: বাহ
2: বসন্তি দে বর্মা
1: বসন্তি দে বর্মা বাহ নাইলা কক রক বাই বুম ফাসা গুসু খানা তঙ জংখা কামিনি বড় রক বা মহন ফারতা কসন্তি সম্প্রাই হ্যাঁ কুঙ্খিতি
2: নানা আবো নানা ই ন
1: বুরখা আমচানি কসমতি দ সাগ্রাসি দি হাকে
2: আনি কামিলে দেখা রকঙ্গ হালনি পহর পাইমেয়া গুলো কেন খুরসুং আর ইয়া কিয়া গরা বলং কথরাং নাকি গে খাপাং থরাং আনি কামিন খালসাম গিয়া খাই বসতি খাপাং বসতি বল খাপাং পক মানিয়া খান আনরিং খর ইয়াক রি খান ইয়াক বল খর তামি দায় তুমি ঠেকুঙ্গু খাঙ্গ মান্দা তেন তাইমা খরা নক নিনু কুসু মগ দাম খাঙ্গ মরক মা খরা খানা ও ইয়ানি খরাঙ্গ খাপা আনি কামিনি আসু বুড়া খা ঠান্ডা জরাও তামো খাইরান্দা
1: খাপাং
2: কামি কুসার কামি খামাও জালাই টপকো খরা মানসকো গান থাবাই খরাই
1: মিঠাও
2: আফু খাংরাই খাতাল মুয়াবাই অরাই কামিনি বুড়ি র খাঙ্গ নখাই খরসাই মুখি তুম খুলনা বাগৈ হাজু খুন্দিয়া বেরৈ
1: সকলো
2: মত মানি আনি কামিন মানিয়া আঙ্কবৈ

0: আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতি মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে 20তম রোজগার মেলায় 51,000-এরও বেশি যুবক যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দিয়ে বলেন, দেশের যুব সমাজের প্রতিভা ও দক্ষতার উপর গোটা বিশ্বের আস্থা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, উন্নয়নশীল দেশগুলিকে প্রায় অন্যায্যভাবে কার্বন নিঃসরণের জন্য দায়ী করা হলেও ব্যক্তি নিরিখে কার্বন নিঃসরণে ভারতের অবদান বিশ্বগড়ের অর্ধেকেরও কম। তিনি আজ নতুন দিল্লিতে পরিবেশের ভবিষ্যৎ ও জলবায়ু গতিবিধি সংক্রান্ত একটি আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করে ভাষণ দেন। গ্রাম উন্নয়ন মন্ত্রক আগামী মাস থেকে দেশের অধিকাংশ রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্য যোজনার দ্বিতীয় পর্যায়ের আওতায় 34,000-এরও বেশি যুবক যুবতীদের প্রশিক্ষণের কাজ শুরু করবে। ভারত ও কানাডার মধ্যে সেপা কার্যকর করার লক্ষ্যে বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল দেশের আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা সংক্রান্ত একটি আইনে স্বাক্ষর করেছেন। জাপানের নাগোয়ার পালামো মিজুহো স্টেডিয়ামে আজ ভারতীয় সময় বেলা 2:30 শুরু হচ্ছে 20তম এশিয়ান গেমস। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে 20তম রোজগার মেলায় বিভিন্ন সরকারি সংস্থায় নবনিযুক্ত যুবক যুবতীদের হাতে 51,000-এরও বেশি নিয়োগপত্র তুলে দিয়েছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, মুক্ত বাণিজ্য চুক্তি দেশের যুব সমাজের জন্য নতুন সুযোগের দরজা খুলে দিচ্ছে। এই ধরনের চুক্তির ফলে দেশের শিল্পোদ্যোগীদের জন্য নতুন অংশীদারিত্ব ও বাজারের সুযোগ তৈরি হচ্ছে এবং যুব সমাজের জন্য কর্মসংস্থানেরও নতুন সম্ভাবনা সৃষ্টি হচ্ছে। তিনি বলেন, দেশের যুব সমাজের প্রতিভা ও দক্ষতার উপর গোটা বিশ্বের আস্থা তৈরি হয়েছে।
1: আজ দেশকে 51,000 से अधिक युवाओं को सरकारी सेवा के लिए नियुक्ति पत्र मिल रहे हैं। मैं आप सभी युवा साथियों को और आपके परिवारजनों को बहुत बहुत बधाई देता हूं। आज आप सभी एक ऐसे समय में भारत सरकार से जुड़े हैं जब देश एक बहुत बड़े लक्ष्य की ओर आगे बढ़ रहा है और ये लक्ष्य है 2047 तक विकसित भारत बनाने का।
0: প্রধানমন্ত্রী বলেছেন, ব্যক্তি নিরিখে কার্বন নিঃসরণে ভারতের অবদান বিশ্ব গড়েরও অর্ধেকেরও কম। নতুন দিল্লিতে আজ রিভেসের ভবিষ্যৎ ও জলবায়ুর গতিবিধি সংক্রান্ত একটি আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নশীল দেশগুলিকে প্রায়ই অন্যায্যভাবে কার্বন নিঃসরণের জন্য দায়ী করা হয়েছে।
1: কার্বন এমিশন কি জিম্মেদারি গলত তরিকে সে বিকাশশীল দেশো পর ডালি জাতি রহি হ্যায়। जबकि ऐतिहासिक सच्चाई ये है, आज भी प्रति व्यक्ति कार्बन एमिशन में भारत का योगदान ग्लोबल एवरेज के आधे से भी कम है। विकसित देशों में भारत की तुलना में 6 गुना ज्यादा प्रति व्यक्ति कार्बन एमिशन हो रहा है।
0: তিনি বলেন, G20 গোষ্ঠীর একমাত্র দেশ হিসেবে ভারতই প্যারিসে অনুষ্ঠিত COP21 সম্মেলনে দেয়া প্রতিশ্রুতি নির্ধারিত সময়ের আগেই পূরণ করেছে। গত 12 বছরে পরিবেশ সংরক্ষণের প্রতিটি ক্ষেত্রে ভারত উল্লেখযোগ্য অগ্রগতি করেছে বলেও জানান প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক সৌরজোট, বিশ্ব জৈব জ্বালানি জোট, ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স এবং মিশন লাইফের মতন উদ্যোগের মাধ্যমে ভারত বিশ্বের সঙ্গে একযোগে পরিবেশ সুরক্ষায় নতুন মাপকাঠি তৈরি করেছে বলে শ্রী মোদী উল্লেখ করেন।

0: में COP21 के दौरान हमने कन्वीनियंट एक्शन कंटिन्यूटी फॉर चेंज उस बुक को भी लॉन्च किया था। हम दुनिया को साथ लेकर पर्यावरण सुरक्षा के नए मापदंड स्थापित कर रहे हैं। वन सन वन वर्ल्ड वन ग्रिड की सोच हो या इंटरनेशनल सोलर अलायंस CDRI, ग्लोबल बायोफ्यूल अलायंस, इंटरनेशनल बिग कैट अलायंस, मिशन लाइफ लाइफ स्टाइल फॉर एनवायरमेंट, ऐसा हरेक मंच क्लाइमेट और एनवायरमेंट पर भारत के डेडिकेटेड कमिटमेंट्स का प्लेटफॉर्म बन रहा है।
1: পুনর্নবীকরণযোগ্য শক্তির পাশাপাশি স্বচ্ছ পরিবহন ও গ্রিন হাইড্রোজেনের মতন ক্ষেত্রেও ভারত দ্রুত এগিয়ে চলেছে। গত 12 বছরে দেশে বায়ুশক্তির উৎপাদন ক্ষমতা 3 গুণ বেড়েছে, পাশাপাশি পরমাণু শক্তি উৎপাদনের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে প্রধানমন্ত্রী জানান। গ্রাম উন্নয়ন মন্ত্রক আগামী মাস থেকে দেশের অধিকাংশ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্য যোজনার দ্বিতীয় পর্যায়ের আওতায় 34,000-এর বেশি যুবক যুবতীকে প্রশিক্ষণের কাজ শুরু করবে। প্রথম পর্যায়ে বিহার, মধ্যপ্রদেশ, রাজস্থান, পশ্চিমবঙ্গ, হিমাচল প্রদেশ ও তামিলনাড়ু সহ 14টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে প্রশিক্ষণ পর্ব শুরুর প্রস্তুতি পর্যালোচনা করা হয়েছে। মন্ত্রক জানিয়েছে আগামী বছরের 31 ডিসেম্বরের মধ্যে 3,57,000-এরও বেশি গ্রামীণ যুবক যুবতীকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। জনসেবা থেকে দেশসেবা এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করেছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। এই বিশেষ পর্বে জনসেবা, সুশাসন এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে কিভাবে উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই চিত্রই তুলে ধরা হবে। আজকের বিষয় এক সাগরমালা প্রকল্প একটি প্রতিবেদন।
2: 2015 সালে চালু হওয়া সাগরমালা কর্মসূচি দেশের বন্দর পরিকাঠামোয় বড় পরিবর্তন এনেছে। দেশের সমুদ্র উপকূলকে বাণিজ্য, কর্মসংস্থান ও অর্থনৈতিক বৃদ্ধির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েছে এই কর্মসূচি। বর্তমানে বিশ্বের শীর্ষ 100টি বন্দরের তালিকায় রয়েছে ভারতের 9টি বন্দর, পাশাপাশি উপকূলীয় জাহাজ চলাচলও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। কোল ইন্ডিয়ার বোর্ড অব ডিরেক্টরের পূর্বতন সদস্য সুব্রত চৌধুরী বললেন, 2047 সালে বিকশিত ভারতের লক্ষ্যে এই প্রকল্প ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
3: আমাদের দেশে প্রায় 7,000 কিলোমিটার কোস্টাল এরিয়া রয়েছে, যার মধ্যে রয়েছে প্রায় 12টি মেজর পোর্ট এবং 233টি ছোট পোর্ট। বিগত 12 বছরে প্রায় 6,00,000 কোটি টাকা খরচে অনেক উন্নয়ন পোর্টের আধুনিকীকরণ করা শুরু হয়েছে। এর ফল অলরেডি আমরা পেতে শুরু করেছি। 2047 সালে আমরা যে ডেভেলপড ইকোনমি তৈরি করার লক্ষ্যে এগোচ্ছি, সেই লক্ষ্যে এই সাগরমালা প্রজেক্ট ভীষণ ভাবে আমাদের ইকোনমিকে বুস্ট করবে।
2: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএন্ডেল AIR নিউজ কলকাতাতে। ভারত কানাডা সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব সেপা কার্যকর করার লক্ষ্যে আলোচনা এগিয়ে নিয়ে যেতে বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল গতকাল সেদেশের আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রী মানিন্দা সিধুর সঙ্গে বৈঠকে বসেন। নতুন দিল্লিতে আয়োজিত এই বৈঠকে চুক্তি দ্রুত সম্পাদনের বিষয়ে উভয় পক্ষই সহমত হয়েছে। উল্লেখ্য, সেপা সম্পাদন হওয়ার ফলে পণ্য পরিষেবা বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি হবে। ভারত নেপালকে আরো 11 টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। এর মধ্যে রয়েছে ওষুধ, তাবু, হাইজিন কিট, স্লিপিং ব্যাগ সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী। বন্যা বিধ্বস্ত নেপালের পুনর্গঠনের জন্য এটি ভারতের পক্ষ থেকে নভেম্বরের জন্য ত্রাণ সামগ্রী পাঠানো হলো। সমাজ মাধ্যমের একটি বার্তায় বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, নেপালের পুনর্গঠনের কাজে ভারতের সাহায্য অব্যাহত থাকবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত একটি আইনে স্বাক্ষর করেছেন। ইউক্রেনের বিরুদ্ধে চলতি সংঘর্ষের জন্য মস্কোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা ও তাদের উপর চাপ সৃষ্টির জন্য রাশিয়ার অর্থনীতির মূল স্তম্ভ নষ্ট করার লক্ষ্যেই নতুন এই আইন। এদিকে ইউরোপীয় ইউনিয়ন বা

ইইউ প্রতিনিধি নিজেদের দেশে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞার তালিকা আরো বাড়িয়েছে রাশিয়া। জাপানের নাগোয়ার পালামু মিজু স্টেডিয়ামে আজ শুরু হচ্ছে 62তম এশিয়ান গেমস। ভারতীয় সময় বেলা 2:30 নাগাদ শুরু জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করবেন শুটিং এ দুবারের অলিম্পিক পদকপ্রাপ্ত মনু ভাকের এবং শর্টপাটে এশিয়ান চ্যাম্পিয়ন তাজিন্দার পাল সিং তুর। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরো একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে 20তম রোজগার মেলায় 51,000-এরও বেশি যুবক যুবতীদের হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, উন্নয়নশীল দেশগুলিকে প্রায় অন্যায্যভাবে কার্বন নিঃসরণের জন্য দায়ী করা হলেও ব্যক্তি নিরিখে কার্বন নিঃসরণে ভারতের অবদান বিশ্বকরের অর্ধেকেরও কম। খবর এখনকার মতো শেষ হলো, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী বিলুনিয়া, এখন আবারও শুনতে পাবেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত কর্পূরক অনুষ্ঠান এফএম উজ্জয়ন্তীর।
1: সামানি অনা মুসং জামানি অর সামুং অ গানা তৈ না টংলে টং টং খাদি খাদক জামান সামুং খাদি আক

অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। আমাদের স্টুডিও ঘুরতে এখন সময় বেলা 2:15 হয়ে 48 সেকেন্ড।

0: এতক্ষণ শুনলেন বাংলা আধুনিক গান শিল্পী ছিলেন কুমার শানু, আকাশবাণী বিলোনিয়া। এখন শুনুন আমার কথা। আমার কথা অনুষ্ঠানে আজ কথা বলবেন চিল্লা পাথর হাই সেকেন্ডারি স্কুলের শিক্ষিকা শ্রীমতী লক্ষ্মী পাল বৈদ্যের কথা।
1: আমার কথা অনুষ্ঠানে বিলোনিয়া থেকে আমি লক্ষ্মী পাল বৈদ্য। বৈবাহিক সূত্রে বর্তমানে আমি বিলোনিয়ার বাসিন্দা। আমার মেয়েবেলা কেটেছে রাজধানী আগরতলায়। বর্তমানে আমি দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মহকুমার অন্তর্গত রাজনগর ব্লকের অধীনে চিল্লা পাথর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বাংলা বিষয় শিক্ষিকা রূপে কর্মরত। গ্রাজুয়েশন কমপ্লিট করার পরেই আমার বিয়ে হয়ে যায়। তারপর পরের উৎসাহে পুনরায় পড়াশোনার অঙ্গনে ফিরে আসা। ক্রমে বিএড ও মাস্টার ডিগ্রি কোর্স কমপ্লিট করে টিআরবিটি এর পরীক্ষার মাধ্যমে 2016 সালে প্রথমে ট্যাট 2 উত্তীর্ণ হই। এরপর 2017 সালে এসটিজিটি এবং 2026 সালে পিজিটি জয়েন করি। ছোট থেকেই ইচ্ছা ছিল স্বাবলম্বী হওয়ার, তাই চেষ্টা চালিয়ে গেছি। চলার পথটা খুব বেশি মসৃণ ছিল না, তারপরও হার না মেনে চেষ্টা চালিয়ে যাওয়ার ফলে বর্তমানে আমি এই জায়গায় এসে পৌঁছেছি। শিক্ষা ও সাহিত্য আমার বরাবরই ভালো লাগার জায়গা। সঙ্গীত আমার মনের আনন্দ। অবসর সময়ে আমি গান শুনি, বই পড়ি। আমি বিশ্বাস করি প্রত্যেক মানুষের জীবনে নিজস্ব একটি গল্প আছে। আমার গল্পটাও এখনো লেখা হচ্ছে। প্রতিদিন নতুন অভিজ্ঞতা, নতুন শিক্ষা এবং নতুন স্বপ্নের মাধ্যমে। আমি নিখুঁত হওয়ার চেষ্টা করি না, বরং প্রতিদিন গতকালের চেয়ে একটু ভালো মানুষ হওয়ার চেষ্টা করি। আর এই শেখার যাত্রাটাই আমার কাছে জীবনের সবচেয়ে সুন্দর দিক। আজ আমার কথা অনুষ্ঠানে আমার কথা বলার সুযোগ পেয়ে সত্যিই আমি আনন্দিত। ধন্যবাদ আকাশবাণী বিলোনিয়াকে। আমার কথা অনুষ্ঠানের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক এই কামনা রাখছি। ধন্যবাদ।
0: শুনলেন আমি নারী অনুষ্ঠানে আমার কথা। আমার কথায় আজ কথা বললেন লক্ষ্মী পাল বৈদ্য, শিক্ষিকা চিল্লা পাথর হাই সেকেন্ডারি স্কুল বিলোনিয়া।

শ্রোতা বন্ধুরা, আমরা আছি আমি নারী অনুষ্ঠানে। আর আমি নারী অনুষ্ঠানে আজ দুপুরের আড্ডায় সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই পবিত্র দিনে আমরা কথা বলবো রাধা অষ্টমী সম্পর্কে, অর্থাৎ ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় এই পবিত্র উৎসব। শ্রীকৃষ্ণের অর্থাৎ জন্মাষ্টমীর পরে আসে রাধা অষ্টমী। ভক্তদের কাছে এই দিনটি শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, বরং প্রেম, ভক্তি, আত্মসমর্পণ ও পবিত্রতার এক বিশেষ প্রতীক।

শ্রীমতী রাধার নাম উচ্চারণ করলেই যেন মনে আসে শ্রীকৃষ্ণের নাম। তাই তো বৈষ্ণব ভাবধারায় বলা হয় রাধা ও কৃষ্ণ একে অপরের থেকে বিচ্ছিন্ন নন। রাধাষ্টমী হল শ্রীমতী রাধার আবির্ভাব তিথি। প্রচলিত বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী এই দিনেই বৃন্দাবনের বর্ষানা অঞ্চলে রাধার আবির্ভাব হয়েছিল। হিন্দু পঞ্জিকা অনুসারে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধা অষ্টমী পালিত হয়। বিভিন্ন বৈষ্ণব সম্প্রদায়ে এই দিনটি বিশেষ ভক্তি ও আচার অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়। এই দিনে ভক্তরা উপবাস করেন, রাধা কৃষ্ণের পূজা কীর্তন ও ভজন করেন এবং মন্দিরে বিশেষভাবে রাধার আরাধনা করা হয়। রাধা শুধুমাত্র কৃষ্ণের প্রিয় সঙ্গিনী হিসেবে পরিচিত নন, বৈষ্ণব দর্শনে তিনি ভক্তির সর্বোচ্চ প্রতীক হিসেবে বিবেচিত। কৃষ্ণকে যদি পরম সত্য বা পরমাত্মার প্রতীক হিসেবে ধরা হয়, তবে রাধাকে ধরা হয় সেই পরম সত্যের প্রতি নিঃস্বার্থ প্রেম ও ভক্তির প্রতীক হিসেবে। রাধার ভালোবাসায় কোনো ব্যক্তিগত চাওয়া পাওয়ার হিসেব নেই, তার ভক্তির মূল কথা হল ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, ভালোবাসা মানে নিজের সমস্তটুকু দিয়ে দেওয়া। এ কারণেই রাধার নাম আজও কোটি কোটি মানুষের কাছে শ্রদ্ধা ও ভক্তির। রাধাকৃষ্ণের সম্পর্ককে সাধারণ পার্থিব সম্পর্কের দৃষ্টিতে দেখলে তার গভীরতা বোঝা যায় না। বৈষ্ণব সাহিত্যে রাধাকৃষ্ণের প্রেমকে আত্মার সঙ্গে পরমাত্মার মিলনের প্রতীক হিসেবেও ব্যাখ্যা করা হয়েছে। মানুষের জীবনে আমরা অনেক সম্পর্ক তৈরি করি, সেই সম্পর্কের মধ্যে থাকে প্রত্যাশা, অভিমান, পাওয়া না পাওয়ার হিসাব। কিন্তু রাধার ভক্তি আমাদের শেখায় সত্যিকারের ভালোবাসার মধ্যে থাকতে পারে ত্যাগ, ধৈর্য ও নিঃস্বার্থতা। তাই রাধা অষ্টমী আমাদের শুধু পুজো করতে শেখায় না, বরং প্রশ্ন করতেও শেখায়, যেমন আমাদের ভালোবাসায় কতটা স্বার্থ আছে, আমাদের ভক্তিতে কতটা আন্তরিকতা আছে, আমাদের সম্পর্কগুলিতে কতটা সম্মান ও বিশ্বাস আছে। রাধাষ্টমীর দিন ভোরে উঠে অনেকে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করেন, বাড়িতে বা মন্দিরে রাধা কৃষ্ণের বিগ্রহ বা ছবিকে ফুল দিয়ে সাজানো হয়। বিশেষ পূজা, প্রার্থনা, ভজন, কীর্তন এবং প্রসাদের আয়োজন করা হয়। অনেক জায়গায় রাধার বিগ্রহকে বিশেষভাবে সাজিয়ে অভিষেক করা হয়। ফুল, তুলসী, চন্দন, মিষ্টি ও বিভিন্ন ফল নিবেদন করা হয়। তবে পূজার বাহ্যিক আয়োজনের পাশাপাশি মনে রাখা দরকার ভক্তির মূল হল আন্তরিকতা। অনেক কিছু দিয়ে পূজা করলাম, অথচ মন থেকে কাউকে ভালোবাসতে বা সম্মান করতে পারলাম না, তাহলে সেই পূজার প্রকৃত শিক্ষা অসম্পূর্ণ থেকে যায়। রাধাষ্টমীর অন্যতম বড় শিক্ষা হল নিঃস্বার্থ ভালোবাসা। জীবনে আমরা প্রত্যেকেই কোনো না কোনো সময় ভালোবাসার মানুষকে হারানোর ভয় পাই, প্রত্যাশা করি, অভিমান করি। কিন্তু রাধার ভক্তি আমাদের মনে করিয়ে দেয় ভালোবাসার মূল শুধু পাওয়ার মধ্যে নয়, ভালোবাসার সৌন্দর্য রয়েছে বিশ্বাস ও আত্মসমর্পণের মধ্যেও। আজ রাধা অষ্টমীর দিনে সবার ভালো কাটুক, আপনারাও ভালো থাকুন, সুন্দরভাবে পালন করুন।

শুনছেন আমি নারী অনুষ্ঠানে দুপুরের আড্ডায়। প্রথমে শুনলেন রাধা অষ্টমী নিয়ে কিছু কথা। এবারে অর্থাৎ আজ ১৯শে সেপ্টেম্বর ১৯৬৫ সালের ঠিক আজকের দিনেই জন্মগ্রহণ করেছিলেন বিশ্ব বিখ্যাত মহাকাশচারী সুনিতা উইলিয়ামস। আজ তার জন্মদিনকে কেন্দ্র করে আড্ডায় তার জীবনের চমৎকার কিছু আমরা শুনতে চাইব। সুনিতা উইলিয়ামস তার জীবনের দুটি জন্মদিন সরাসরি মহাকাশে, ২০১২ এবং ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর তিনি পৃথিবী থেকে ৪০০ কিলোমিটার উঁচুতে ভাসমান স্টেশনে তার জন্মদিন উদযাপন করেন।

আজকের এই বিশেষ অনুষ্ঠানে অর্থাৎ 1965 সালের 19 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ইউক্লিড শহরে তাঁর জন্ম। তাঁর বাবা ছিলেন ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক ডক্টর দীপক পাণ্ডো এবং মা ছিলেন বনিয়ে পাণ্ডো। তাঁর পারিবারিক শিকড়ের সঙ্গে ভারতের গভীর যোগ রয়েছে, তবে তিনি তাঁর হোমটাউন হিসেবে বিবেচনা করেন নেদামকে। একজন ভারতীয় বংশোদ্ভূত পরিবারের সন্তান কিভাবে মার্কিন নৌবাহিনীর অফিসার থেকে নাসা অ্যাস্ট্রোনাট হলেন, কিভাবে পৃথিবী ছেড়ে মহাকাশে গিয়ে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে কাজ করলেন এবং কিভাবে দীর্ঘদিন মহাকাশে থেকেও নিজের দায়িত্ব পালন করলেন, আজ সে নিয়েই জানব। সুনিতার উইলিয়ামসের জীবনের গল্প শুরু হয়ে একটি সাধারণ পরিবার থেকে। তার বাবা ডক্টর দীপক পাণ্ডো ছিলেন একজন চিকিৎসক। ভারতের গুজরাটের সঙ্গে তার পারিবারিক শিকড়ের সম্পর্ক ছিল। সুনিতার পরিবারে ভারতীয় সংস্কৃতির প্রভাবও ছিল, কিন্তু ছোটবেলা থেকেই সুনিতার পৃথিবী ছিল অনেক বিস্তৃত। তিনি শুধু বই পড়ে বিজ্ঞান জানার মধ্যে সীমাবদ্ধ থাকেননি। তার আগ্রহ ছিল বিভিন্ন ধরনের কাজ শেখা, শারীরিকভাবে সক্রিয় থাকা এবং নতুন কিছু করার মধ্যে। ছোটবেলার এই কৌতূহলই পরবর্তীকালে তাকে এমন একটি পেশার দিকে নিয়ে যায় যেখানে বিজ্ঞান, প্রযুক্তি, শারীরিক সক্ষমতা এবং সাহস সবকিছুর প্রয়োজন।

1987 সালে তিনি ইউনাইটেড স্টেটস নেভিতে কমিশন পান। এখান থেকেই তার জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ

পূর্ণ অধ্যায় শুরু। তিনি নেভিতে প্রশিক্ষণ নেন এবং 1989 সালের জুলাই মাসে নাভাল এভিয়েটর হিসেবে যোগ্যতা অর্জন করেন। তার এভিয়েশন ক্যারিয়ারে তিনি 30টিরও বেশি এয়ারক্রাফটে 3000-এর বেশি ফ্লাইট আওয়ার্স সম্পন্ন করেন। একেবারে ভাবার মতো কথা, একদিকে বিজ্ঞান নিয়ে পড়াশোনা, অন্যদিকে সামরিক প্রশিক্ষণ, বিমান চালনা এবং কঠোর শারীরিক প্রস্তুতি। এই অভিজ্ঞতাগুলি পরবর্তীকালে তাকে অ্যাস্ট্রোনাট হওয়ার জন্য শক্ত ভিত তৈরি করে দেয়। 1998 সাল, সুনিতা উইলিয়ামস নাসার অ্যাস্ট্রোনাট প্রোগ্রামে নির্বাচিত হলেন। কিন্তু অ্যাস্ট্রোনাট হওয়া মোটেই সহজ নয়। তাকে শিখতে হয়েছে স্পেস ক্রাফট সিস্টেম, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের বিভিন্ন ব্যবস্থা, রোবোটিক্স, সার্ভাইভাল টেকনিক্স এবং আরও অনেক বিষয়। অর্থাৎ একজন অ্যাস্ট্রোনাট শুধু মহাকাশ যানে বসে পৃথিবীকে দেখেন না, তাকে একই সঙ্গে হতে হয় একজন বিজ্ঞানী, একজন ইঞ্জিনিয়ার, একজন পাইলট, এছাড়াও একজন টেকনিশিয়ান এবং একজন অত্যন্ত প্রশিক্ষিত টিম মেম্বার। ওনার প্রথম মহাকাশ যাত্রা 2006 সালের ডিসেম্বর। সুনিতা উইলিয়ামস প্রথমবারের মতো মহাকাশে যাত্রা করেন স্পেস শাটেল ডিসকভারি এর STS-116 মিশনের মাধ্যমে। তিনি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে এক্সপেডিশন 14-15 ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন। পৃথিবী থেকে কয়েকশো কিলোমিটার উপরে ভেসে থাকা একটি স্পেস স্টেশনে বসে পৃথিবীকে দেখা, এটি আমাদের কল্পনার বিষয় হতে পারে, কিন্তু সুনিতার কাছে সেটি ছিল কাজের জায়গা। সেখানে তাকে সায়েন্টিফিক রিসার্চ, স্টেশন মেনটেন্স এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ টেকনিক্যাল কাজ করতে হয়েছে। সুনিতা উইলিয়ামসের জীবনের অন্যতম উল্লেখযোগ্য অধ্যায় হল তার স্পেস ওয়াক। স্পেস ওয়াক বলতে বোঝায় স্পেস ক্রাফট বা স্পেস স্টেশনের বাইরে অ্যাস্ট্রোনাটের বিশেষ স্পেস সুইচ পরে কাজ করা। এটি অত্যন্ত জটিল কাজ, কারণ সেখানে পৃথিবীর মতো স্বাভাবিক পরিবেশ নেই। একজন অ্যাস্ট্রোনাটকে স্পেস সুইট এর লাইফ সাপোর্ট সিস্টেমের উপর নির্ভর করতে হয় এবং অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করতে হয়। সুনিতা তার কেরিয়ারে মোট 7টি স্পেস ওয়াক সম্পন্ন করেছেন। নাসা এর অনুযায়ী 2026-এর জীবনী অনুযায়ী তার মোট স্পেস ওয়াক টাইম 62 ঘন্টা 6 মিনিট, যা নাসা এর কোনো নারী অ্যাস্ট্রোনাট এর মধ্যে সর্বোচ্চ এবং নাসা এর অল টাইম তালিকায় চতুর্থ। এটি তার কেরিয়ারের একটি অসাধারণ অ্যাচিভমেন্ট। দ্বিতীয় মহাকাশ যাত্রা 2012 সালে সুনিতা আবার মহাকাশে যান। এবার তিনি এক্সপেডিশন 32-33 এর সদস্য ছিলেন। এই মিশনে তিনি 127 দিন মহাকাশে অবস্থান করেন এবং এক্সপেডিশন 33 এর সময় ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেন। এখানে একটা বিষয় বিশেষভাবে উল্লেখ করা যায়, একজন অ্যাস্ট্রোনাটের কমান্ডার হওয়া শুধু একটি সম্মানের বিষয় নয়। দলের সদস্যদের সমন্বয় করা, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া, স্পেস স্টেশনের কাজ পরিচালনা করা এবং কঠিন পরিস্থিতিতে শান্ত থেকে দায়িত্ব পালন করা। সুনিতা উইলিয়ামসের আরেকটি মজার দিক রয়েছে। মহাকাশে থেকেও তিনি এক্সারসাইজ এবং রানিং এর সঙ্গে যুক্ত ছিলেন। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে থাকার সময় তিনি
ট্রেডমিল ব্যবহার করে বস্টন।

ম্যারাথনের সমতুল্য ডিস্টেন্স সম্পন্ন করেছিলেন। পৃথিবীতে দৌড়ানোর সঙ্গে মহাকাশে দৌড়ানোর পার্থক্য অনেক, কারণ মহাকাশে মানুষের শরীর ওয়েটলেস এনভায়রনমেন্টে থাকে। তাই এক্সারসাইজ শুধু ফিটনেসের জন্য নয়, অ্যাস্ট্রোনটের শরীরকে দীর্ঘ মহাকাশ যাত্রার প্রভাব থেকে যতটা সম্ভব সুস্থ রাখার জন্য গুরুত্বপূর্ণ। এবার আসি তার জীবনের সবচেয়ে আলোচিত সাম্প্রতিক অধ্যায়। 2024 5 জুন, সুনিতা উইলিয়ামসের নাসা অ্যাস্ট্রোনট বুচ উইলমোর বোয়িং এর স্টারলাইনার স্পেস ক্রাফ্টে করে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করেন। 6 জুন তারা ISS এ পৌঁছান। প্রাথমিকভাবে এটি ছিল স্বল্প মেয়াদি টেস্ট ফ্লাইট, কিন্তু মহাকাশযানের প্রোপালশন সিস্টেমের কিছু টেকনিক্যাল সমস্যা দেখা দেবে। নাসার সিদ্ধান্ত অনুযায়ী স্টারলাইনারকে অ্যাস্ট্রোনট ছাড়াই পৃথিবীতে ফিরিয়ে আনা হয়, আর সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে এ থেকে যান এবং এক্সপেডিশন 71-72 এর অংশ হয়ে কাজ চালিয়ে যান। কয়েকদিনের মিশন থেকে 9 মাসের মহাকাশ যাত্রা, এখানেই গল্পটি আরও অসাধারণ হয়ে ওঠে। যে মিশন শুরু হয়েছিল অল্প সময়ের জন্য, সেটি শেষ পর্যন্ত দীর্ঘমেয়াদী মহাকাশ যাত্রায় পরিণত হয়। সুনিতা ও বুচ উইলমোর প্রায় 286 দিন মহাকাশে অবস্থান করেন। নাসার তথ্য অনুযায়ী তারা 18 মার্চ 2025 এর ড্রাগন স্পেসক্রাফ্টে করে পৃথিবীতে ফিরে আসেন। অর্থাৎ তাদের পরিকল্পিত সময়ের তুলনায় অনেক বেশি সময় মহাকাশে থাকতে হয়েছিল। এই ঘটনাটি মানব মহাকাশ অভিযানের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা সামনে আনে। মহাকাশে সবকিছু পরিকল্পনা অনুযায়ী হয় না, তাই অ্যাস্ট্রোনট ট্রেনিং এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল আনএক্সপেক্টেড সিচুয়েশনের জন্য প্রস্তুত থাকা। মহাকাশে থেকেও গবেষণা। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন শুধু থাকার জায়গা নয়, এটি একটি বিশাল অরবিটিং ল্যাবরেটরি। সেখানে পৃথিবীর মাধ্যাকর্ষণের প্রভাব কম থাকা অবস্থায় বিভিন্ন সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট করা হয়। সুনিতা উইলিয়ামস এবং তার সহযাত্রীরা বায়োলজি, ফিজিক্যাল সায়েন্স, আর্থ সায়েন্স এবং টেকনোলজি সহ নানা ক্ষেত্রে গবেষণা ও টেকনোলজি ডেমনস্ট্রেশনে অংশ নেন। অর্থাৎ তারা শুধু মহাকাশে ছিলেন না, তাদের প্রতিটি দিন ছিল কাজ, গবেষণা এবং ভবিষ্যৎ মহাকাশ অভিযানের প্রস্তুতির সঙ্গে যুক্ত। পৃথিবীতে ফিরে আসা 18 মার্চ 2025, স্পেস এক্স ড্রাগন স্পেস ক্রাফ্ট পৃথিবীর দিকে ফিরে আসে। সুনিতা উইলিয়ামস, বুচ উইলমোর, নিক হেগু এবং ওরা নিরাপদে পৃথিবীতে ফিরে আসেন। সুনিতা ও উইলমোরের সেই মিশনে মহাকাশে থাকার সময় ছিল 286 দিন। পৃথিবীতে ফিরে আসার মুহূর্তটি শুধু তাদের পরিবারের জন্য নয়, নাসা এর জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল। সুনিতা উইলিয়ামস 1998 সালে নাসা অ্যাস্ট্রোনট হিসেবে নির্বাচিত হয়েছিলেন। দীর্ঘ 27 বছরের নাসা কেরিয়ারের পর তিনি 27 ডিসেম্বর 2025 নাসা থেকে অবসর নেন। তার 3টি স্পেস মিশন মিলিয়ে নাসা এর জানুয়ারি 26-এর জীবনী অনুযায়ী তিনি মোট 608 দিন মহাকাশে কাটিয়েছেন। এটি শুধু একটি সংখ্যা নয়, 608 দিন মানে পৃথিবী থেকে দূরে, পৃথিবীর চারপাশে কক্ষপথে থেকে মানুষের জ্ঞান ও মহাকাশ গবেষণার জন্য কাজ করা। সুনিতা উইলিয়ামসের সঙ্গে

ভারতের সম্পর্ক নিয়ে ভারতীয়দের মধ্যে স্বাভাবিকভাবে বিশেষ আগ্রহ রয়েছে। তার বাবা ডক্টর দীপক পাণ্ড ভারতীয় বংশোদ্ভূত, তাই ভারতীয় পরিবারগুলির কাছে সুনিতার গল্পের একটি বিশেষ অবদান রয়েছে। সুনিতা উইলিয়ামসের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল, হয়তো একটি কথায় বলা যায়, স্বপ্নকে বাস্তব করতে হলে প্রস্তুতিও সেই মাত্রায় নিতে হবে। তিনি একদিনের অ্যাস্ট্রোনট হননি, এর পেছনে ছিল বহু বছরের পড়াশোনা, ছিল নেভি ট্রেনিং, ছিল এয়ারক্রাফ্ট ফ্লাইং, ছিল কঠিন অ্যাস্ট্রোনট ট্রেনিং, আরও কত কি, আর ছিল বারবার নতুন কিছু শেখার মানসিকতা। আজকের ছাত্রছাত্রীদের জন্য এখানেই তার গল্পের সবচেয়ে বড় গুরুত্ব। আপনি বিজ্ঞান পড়ুন, কলা পড়ুন, বাণিজ্য পড়ুন বা অন্য কোনো বিষয়, নিজের আগ্রহকে গুরুত্ব দিতে হবে। শ্রোতা বন্ধুরা, আজ আমরা পৃথিবী থেকে অনেক দূরে গিয়েছিলাম ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে। দেখেছি একজন মানুষের স্বপ্ন কিভাবে তাকে পৃথিবীর সীমা অতিক্রম করতে সাহায্য করে। সুনিতা উইলিয়ামসের জীবন আসলে শুধু মহাকাশের গল্প নয়, এটি প্রস্তুতির গল্প, এটি অধ্যবসায়ের গল্প, এটি বিজ্ঞানকে ভালোবাসার গল্প, এটি দায়িত্ববোধের গল্প, আর সবচেয়ে বড় কথা হলো এটি স্বপ্ন দেখার গল্প। আকাশের দিকে তাকালে আমরা অনেক সময় শুধু তারাগুলোই দেখি, কিন্তু সুনিতা উইলিয়ামস আমাদের শিখিয়েছেন তারার দিকে তাকিয়ে শুধু মুগ্ধ হওয়া নয়, তারাদের কাছে পৌঁছানোর স্বপ্নও দেখা যায়। একটি ছোট্ট স্বপ্ন থেকে শুরু করে নাসায়ের অ্যাস্ট্রোনট হওয়া, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে দীর্ঘদিন কাজ করা, একাধিক স্পেস ওয়াক সম্পন্ন করা এবং মহাকাশ অভিযানের কঠিন পরিস্থিতির মধ্যেও দায়িত্ব পালন করা, সুনিতা উইলিয়ামসের জীবন সত্যি এক অনন্য যাত্রা। আজ তার জন্মদিনে তাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা। তার জীবন থেকে আমরা যেন একটি কথাই মনে রাখি, স্বপ্ন যত দূরেরই হোক তার দিকে এগিয়ে যাওয়ার প্রথম পদক্ষেপটি আমাদের নিজেদেরই নিতে হবে। পৃথিবীর মাটি থেকে মহাকাশের অসীমে পৌঁছে যাওয়া সুনিতা উইলিয়ামস তাই শুধু একজন অ্যাস্ট্রোনট নন, তিনি অগণিত তরুণ তরুণীর কাছে স্বপ্ন দেখার এবং সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার এক অনুপ্রেরণার নাম। এ প্রত্যাশা আজকের বিশেষ অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।

আমিনার এই অনুষ্ঠানটিও যেখানেই শেষ হল। আকাশবাণী বিলুনিয়া কিছুক্ষণের মধ্যেই প্রচারিত হবে প্রথমে দিল্লি কেন্দ্র থেকে বিশেষ সংবাদ বুলেটিন। এর ঠিক অবহিত পরেই শুনবেন রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান বিবিধ ভারতী।

গানটি শুনলেন শিল্পী আশা ভোঁসলের কণ্ঠে শান ছবি থেকে। এবারে গানটি শুনব জোশিলা ছবি থেকে। শিল্পীরা হলেন আশা ভোঁসলে এবং দেবানন্দ। গানটির সুরকার রাহুল দেববর্মণ।

0: नहीं तो?
1: खोए खोए से क्यों हो?
0: नहीं तो
1: फिर कुछ बोलो ना।
0: क्या बोलूं?

0: पियोगे?
1: मैं नहीं पीता।
0: सिर्फ एक घूंट?
1: सिर्फ एक।
0: मेरी खातिर।

গানটি শুনলেন সাগর ছবি থেকে। শিল্পীরা ছিলেন আশা ভোসলে এবং শৈলেন্দ্র সিং। এবারে গানটি শুনব দি ট্রেন ছবি থেকে। গানটি গেয়েছেন আর ডি বর্মন এবং আশা ভোসলে।

অবকাশ রঞ্জনী অনুষ্ঠানের সবশেষ গানটি শুনলেন শিল্পী আশা ভোঁসলের কণ্ঠে কালিয়া ছবি থেকে। এর সাথে শেষ হল পুরনো দিনের হিন্দি ছবির গানের অনুষ্ঠান অবকাশ রঞ্জনী, আকাশবাণী বিলোনিয়া। এখন শুনুন বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকসঙ্গীত।

0: শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগীতি। আকাশবাণী বিলোনিয়া অনুষ্ঠান শুনতে পাচ্ছেন 103.7 মেগাহার্সে FM প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান। এতে প্রথমে শুনবেন কক কাহাম, বিষয় কাজী নজরুল ইসলাম।
1: আলঙ্গ কথৈ সীমালংসাকা মনেমা তংফমা ওয়াশিওয়ারি কুঠুম ককরবায় কথৈনি খরাং মুসাংলিয়া লসিমা করৈ হাইমুসুম রগ্ন নগল সাজাকমা হাইসে বখাও ঠক সামা দঙ্গ তিনি নিনাইমা মহাদেব মতাইনি কিরিমা সিনচা খরাং কমর থত ওয়ারমা সিনচা নবারওয়াতৈ ইন্দ্রনি আয়ং কঠংনি চিরিকমা চবাব ফ্যাকজাক তাই বরকনি করাইনি জিনকরিনি নখা পেখাকটুটুই চিরিখকজা খরাং তিনি অনক তিলকনি নাইঠক চিঠিজাক ন হুই মুসুম চঞ্জাক হরজলাই কচা খাই তালাকা ফোলনা নামায় তিনি নাইঠক রাম সাজুই ক্লাব ডালসাই হিমনা নামায় অসীমালঙ্গ তিনি যত্তনি মখাংনি মনিমা থাকৈ কাইসা ক্রিমা সিনচা খরাং নুকজাক সিঠং তিনি হামিয়া চায়া বস্তমা বাই কপুলং ও টংহতক সিমি টংথগৈ টংথক বাইয়ার বদল রক জমরাজা বিনি যত্ত ক্রিমা সিনচা শিয়াল ছৈ শিকরক বদল বাই ফনাঙ্গৈ গৃষিঠং ও সরাই মংনাংজাক কমাজাক দফানি সাকাও বুড়িমান নাংজাক বুড়া সানি চেকলাকমা নাংসিথং তিনি যত্ত তাতালনি খেরে মেরে।

뭘 그랑 언나리 이리 루슈나 적 동화상대

0: শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে গারো সঙ্গীত। এর সাথে শেষ হল ককবরক অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। এখন শুনুন কৃষক ভাইদের জন্য অনুষ্ঠান কিষাণ বাণী।
1: কিষাণ বাণী অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত।

0: বন্ধুরা, সপ্তাহের প্রত্যেক মঙ্গল, বৃহস্পতি ও শনিবার সন্ধ্যে 6:30 আকাশবাণীতে শুনতে পাবেন আমাদের কিষাণবাণী অনুষ্ঠান। কিষাণবাণী অনুষ্ঠানে আপনারা শুনতে পাবেন রাজ্যের বিশিষ্ট কৃষিবিদ ও প্রাণী চিকিৎসক, মৎস্যভিত্তির সাক্ষাৎকার, সাথে থাকছে রাজ্য তথা কেন্দ্রীয় সরকার প্রদত্ত বিভিন্ন কৃষি ও কৃষক সহায়ক প্রকল্প নিয়ে কিছু কথা, থাকছে আবহাওয়ার পূর্বাভাস এবং বাজার দর নিয়ে তথ্য। তাহলে চলুন আজকের অনুষ্ঠান শুরু করা যাক।
1: শুভ সন্ধ্যা কৃষক বন্ধুরা, কিষাণবাণী অনুষ্ঠানে আপনাদের সকলকে আরও একবার অনেক অনেক স্বাগত। আমরা কিষাণবাণী অনুষ্ঠানে প্রতিদিনই কিছু আলোচনার বিষয় রাখি, আজকেও তার ব্যতিক্রম নয়। শুরুতেই যে আলোচনা থাকছে আজকে, তার বিষয় হচ্ছে আমাদের এই রাজ্যে বেবিকর্ন চাষ প্রসঙ্গে। আর এই প্রসঙ্গে বলার জন্যে আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য সরকারি কৃষি মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর ত্রিদীপ ভট্টাচার্য। নমস্কার স্যার।
2: নমস্কার,
1: স্বাগত আপনাকে আমাদের অনুষ্ঠানে। বেবিকর্ন চাষ আমাদের এ রাজ্যের প্রেক্ষাপটে কতটা লাভজনক বলে আপনি মনে করছেন?
2: হ্যাঁ, দেখুন, বেবিকর্ন যেটা হচ্ছে কর্ন, যেটাকে আমরা সাধারণত মানে আমাদের যে কথ্য ভাষায় বলে থাকি ভুট্টা, সেই ভুট্টা চাষটা কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যে আদিকাল থেকেই আসছে। সেটা উপজাতি এলাকায় হরুক আর বাঙালি অধ্যুষিত এলাকাতেই ভুট্টা চাষের কিন্তু একটা অবস্থান রয়েই গেছে। বিশেষ করে জুম চাষের মধ্যে কিন্তু ভুট্টা একটা মুখ্যম একটা আমাদের চাষবাসের পদ্ধতির মধ্যে একটা পড়ে। তো এটার চাষ যেটা আমাদের হচ্ছে কি, যেটা আমরা করতাম সেটা হচ্ছে কি, কার্বোহাইড্রেট বা সেটাকে কিন্তু আমরা পাড়ার পর সেটাকে আমরা হয় পুড়িয়ে নয়তো সেদ্ধ করে আমাদের চালের একটা পরিবর্তন হিসেবে আমরা সেই ভুট্টাটাকে খেতাম, মানে শর্করা জাতীয় খাদ্য,
1: সেটা ছাতু বানিয়ে,
2: ছাতু বানিয়ে খাওয়াটা, এবং পুষ্টিগত ভাবে এনার্জিগত ভাবে অনেকটাই, এবং উঁচু জায়গাতে খুব ভালো পরিমাণে এই যে। বাট এখনকার দিনের যে খাদ্যাভাসের সাথে যদি জড়িত করি আমরা, তাহলে হচ্ছে কি যে বেবি কর্ন মানে কি, কর্নটা যেটা থাকছে সেটা কিন্তু অল্প বয়স অবস্থায় আমরা পেরে নেওয়া।
1: আচ্ছা, এই ভুট্টা আর বেবি কর্নের মধ্যে কোনো পার্থক্য আছে?
2: জাতের মধ্যে একটু তারতম্য আছে, কিন্তু বাদ বাকি কিন্তু সেটা কিন্তু হয়তোবা যদি আমরা কিছু কিছু জাতকে যদি আমরা একটু আগেই পেরে নেওয়া হয়, তাহলে কিন্তু সেটা কিন্তু আর আপনার মানে বেবি কর্নের মতনই কিন্তু সেটা লাগবে। হচ্ছে কি, বেবিকর্নের বেলা কি হচ্ছে কি, আমরা সাধারণত কি হয় এটাকে আমরা পরাগ সংযোগ করতে দেই না।
1: আচ্ছা,
2: পরাগ সংযোগ যদি আমরা করতে না দেওয়া হয় তখন কি তার মধ্যে একটু সফটনেস বা সফটনেসটা বেশি থাকবে, এবং সেটা আমাদের সবজি হিসেবে বা কাঁচা হিসেবে বেশিরভাগ খাওয়া হয়। এবং আমাদের এখন খাদ্যাভ্যাসের জন্য চাইনিজ ফুডই ধরুন বা কন্টিনেন্টাল ফুডই ধরুন, সেইগুলোর ক্ষেত্রে এই বেবিকর্নটা একটা কিন্তু মুখ্যম উপাদান।
1: বিভিন্ন হোটেল রেস্টুরেন্টের সুপের মধ্যে,
2: সুপের মধ্যে খাওয়া হয় বেবিকর্ন, ক্রিসপি বেবিকর্ন খাওয়া হয়। তো সেটার কিন্তু চাষবাসের ক্ষেত্রে কিছু কিছু পদ্ধতি অবলম্বন করা হয়। তাছাড়া কিন্তু ভুট্টা গাছ তৈরি করার জন্য যেভাবে মাটি তৈরি করা হয়, যতটুক দূরত্ব লাগানো হয়, কি জলবায়ু দরকার হয়, সেটা কিন্তু অনেকটাই আমরা সেই আগের মতনই ভুট্টা চাষের জন্য যা যা প্রয়োজন ছিল। এখন দেখা গেছে কি যে আমাদের যেহেতু এটা বেবি কর্ন, মানে দেখুন কর্নটাকে আমরা কি করি, যেটা আমরা ভুট্টা বের হয় সেটাকে আমরা কর্ন বলি, সেটা হচ্ছে কি বেবি কর্ন। এবং বেবি কর্ন যেমন সুইট কর্ন আছে, ড্যান্ট কর্ন আছে, সেটা একটা রকম ভেদ আমাদের ভুট্টার মধ্যে আর কি। তো সেই বেবি কর্নটা কি হয় লাগানোর, আমরা কিন্তু বেশি সময় ধরে রাখানো মানে রাখা যায় না জমিতে। আমরা সাধারণত ভুট্টা চাষের জন্য 90 থেকে 100 দিনের সময় নেই, কিন্তু সেটা কিন্তু 60 ডেজের মধ্যে কিন্তু আমাদের উঠে যায়। লাগানোর ঠিক এক মাস পরে থেকে কিন্তু আমরা ভুট্টা বেরোনো শুরু হয়ে যায়। কিন্তু ভুট্টা বেরোনোর সঙ্গে সঙ্গে ভুট্টা দেখবেন পুরুষ ফুল এবং মহিলা ফুল। পুরুষ ফুল হচ্ছে কি আপনার উপরে যেটা থাকবে টেসেল বলি ওটাকে, নিচেরটা হচ্ছে কি মহিলা ফুল, যেটা ফল হিসেবে যেটা আমরা তুলে। তো পুরুষ ফুলটাকে আমরা যখনই বের হয় তখনই সেটা কিন্তু আমরা কেটে দিই। তাহলে কি আপনার পরাগ সংযোগের কোনো সুযোগ রাখি না, পরাগ সংযোগ রাখলে এটা শক্ত হয়ে যাবে এবং সেটা পরবর্তীকালে আমাদের কিন্তু বেবিকর্ন হিসেবে বা সফটনেস, যেটা বেবিকর্নটার কারণটা হচ্ছে সফটনেসের জন্য তরকারি দিয়ে আরাম করে সিদ্ধ করে বা কাঁচা হিসেবে খাওয়ার জন্য কিন্তু এটাকে তৈরি করা হয়। সেদিক থেকে তাকিয়ে যদি ধরি কি আমরা কি হয় ঠিক ওটার এক সপ্তাহ আগে কিন্তু আমরা ওটা পেরে দিই, মানে ওটাকে কেটে দিই ইয়েটাকে, আপনার ওই পুরুষ ফুলটাকে। পুরুষ ফুলটা কাটার পরে কি হয় তার মধ্যে পরাগ সংযোগের কোনো সুযোগ থাকছে না, এবং মহিলা ফুলটা বেরোনোর সঙ্গে সঙ্গে 8 থেকে 10 দিনের মধ্যে কিন্তু আমরা সেগুলো তুলে দিই।
1: আচ্ছা, এটা চাষাবাদের পদ্ধতিটা ঠিক কি?
2: দেখুন আমাদের সাধারণত কি জমিতে দেখা যাচ্ছে কি যে ভুট্টা বা কর্নের জন্য আমরা একটু বেশি পরিমাণে খাদ্যার দরকার, এবং আমাদের জমিতে বিশেষ করে যেটা দরকার হচ্ছে কি আপনার অর্গানিক ম্যাটার, সেটা হচ্ছে গোবর। আপনি গোবর যত ভালো চাষ মানে দেবেন তত এটা সফটনেস বাড়ে এবং তত বেশি খাদ্য কিন্তু সে গাছ নিতে পারে। তো এবং ওটাকে হেভি ফিডার হিসেবে ধরি, এবং এজন্য আমরা সবসময় যে এটাকে একটা সবজি, ধরুন নর্মালি আমরা যদি ধান চাষ করি যে পরিমাণে খাদ্য দিই তার থেকে কিন্তু সবজি চাষে বেশি পরিমাণে দিই, তো এটাকে আমরা কিন্তু সবজি হিসেবে ধরি বেবিকর্নটাকে। তো সবজি হিসেবে ধরলে কি তার মধ্যে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু খুব ভালো বলিষ্ঠ হয়ে যায়, এজন্য আমাদের বেশি পরিমাণে আমাদের জায়গায় 10-15 টন যদি থাকে পার হেক্টরে, সেখানে 20-25 টন আমরা গোবর দিয়ে থাকি সেটা চাষবাসের জন্য। তো এতে কি হচ্ছে আমাদের যে সবজির যে দরকারের যে এটা যে পুষ্টিটা সেটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, এবং বেবিকর্নটাকে আমরা তখন কি করি খুব অল্প অবস্থায় কিন্তু কেটে নিই, তখন থেকে সেটার ওজন আপনি ধরুন 10-20 গ্রামস বা 30 গ্রামসের মতন হয়ে থাকে। তো সেটাই কিন্তু আমাদের পরবর্তীকালে সেটার খোসা সহকারে, একটা হচ্ছে খোসা সহকারে ওজন আর একটা খোসা ছাড়া ওজন। খোসা ছাড়া খোসা সহ ওজন হলে 100 গ্রামের মতন হয়ে যায়, 10টা দিয়ে আপনার 12টা দিয়ে 1 কেজির মতন হয়ে যায়, আর খোসা ছাড়া হলে সেটা কিন্তু আপনার ধরুন 60-80 গ্রামের মতন হয়, সেটা কিন্তু আমরা বিভিন্ন খাদ্যাভ্যাসের জন্য আমরা সেটাকে ব্যবহার করি। এই পদ্ধতির জন্য যেটা সবচেয়ে বেশি লক্ষ্য রাখার বিষয় হচ্ছে কি পুরুষ ফুলটাকে ফেলে দেওয়া, এবং

0: সঠিক সময়ে এই বেবিকর্নটাকে আপনার পেরে নেওয়া এবং খুব অল্প সময়ের জন্য সেটা কিন্তু সতেজ অবস্থায় বা বেবিকর্ন অবস্থায় থাকে। এরপর হলে কিন্তু এর মধ্যে আপনার একটু শক্তভাব চলে আসবে, একটু রাফেজিস চলে আসবে, শর্করা একটু বেড়ে যাবে, তখন সেটা কিন্তু খাওয়ার জন্য আবার ওই টেন্ডারনেস বা সফটনেস বা যেটা নরম যেটা আমরা চাই সেটা কিন্তু ওটার মধ্যে থাকে না।
1: এটা মোট কতদিনের ফসল?
0: এটা 60 দিনের থেকে 70 দিনের মধ্যে সেটা ফসলটা তুলে নেওয়া হয়। একটি গাছ থেকে আমরা সাধারণত 4 থেকে 5টা পাই বেবিকর্ন, মানে ওই ফুলটা ফলার করার জন্য, এবং প্রত্যেক সাপ্তাহে সাপ্তাহে সেটা কিন্তু
1: প্রতিনিয়ত তার মধ্যে নজর রেখে
0: রাখতে হবে। এটাই হচ্ছে এই কর্ণ মানে বেবিকর্নের চাষের যেটা সবচেয়ে বেশি কৃষক ভাই বন্ধুরা যেটা লক্ষ্য রাখার বিষয়, যে জাতটা যদি আপনি সঠিকভাবে আনেন এবং এবং এবং জাতটা তো যে লাগানো হয় এবং সঠিক সময়ে ওই যে ফুলটাকে ফেলে দেওয়া প্লাস সঠিক সময়ে এটাকে পাড়া। সমস্যা কি হয়, এটা যদি আপনার একটা সপ্তাহ যদি বড় হয়, যেমন সবজি দিই আপনি দেখুন, লাউ যদি সঠিক সময় না পাড়ান এক সপ্তাহ পরে সেটা বুড়ো হয়ে যায়, সেই রকম ভাবে এই বেবিকর্নটা কিন্তু সেম। আপনি যদি এক সপ্তাহের মধ্যে মানে সঠিক সময়ে 2-3 দিনের গ্যাপে যদি না পাড়েন তাহলে সেটা কিন্তু বুড়ো হয়ে যাবে, সেটার মধ্যে আর ওই টেন্ডারনেসটা থাকবে না।
1: আমাদের এই রাজ্যের প্রেক্ষাপটে যদি বলেন তাহলে এই চাষটা কতটা লাভজনক হতে পারে?
0: খুবই লাভজনক এবং এক জায়গা থেকে অনেক বেশি আয় পাওয়া যায়। কিন্তু আমি বলবো কি কৃষক ভাইকে, যেহেতু আমাদের উৎপাদন এবং চাহিদা, এখন কি উৎপাদনটা কিন্তু অনেক ভালো করতে পারি যেহেতু অলরেডি আমাদের এখানে ভুট্টা চাষ করে অভ্যাস আছে, কিন্তু চাহিদার দিকে আমার সেটাকে খাপ খাওয়াতে হবে এবং উৎপাদন খরচটা কিন্তু আমাদের কমাতে হবে। দেখা যাচ্ছে কি আমাদের এখানে এক সময় অধিক পরিমাণে কিন্তু প্রয়োজন হয় না, কন্টিনিউয়াস মানে প্রত্যেক সময় দরকার কিন্তু অল্প অল্প করে। আমাদের যেহেতু রাজ্যের যে অবস্থান বা আগরতলা শহরে বিশেষ করে বেবিকর্নটাকে খাওয়া হয় বিভিন্ন কন্টিনেন্টাল ফুড হিসাবে ধরুন বা রেস্টুরেন্টের মধ্যে ধরুন, তখন কি হচ্ছে আমি কৃষক বলি যে ধরুন আপনি 1 কানি 2 কানি একসাথে করে নেবেন, সেটা দিয়ে কিন্তু আমরা কৃষক ভাইকে আমি সেটাকে আমি সাজেস্ট করবো না বা সেটা আমি বলবো না ওদেরকে করার জন্য। ওদেরকে বলবো যে আপনি 2 ঘন্টা জায়গা করে 2-3 মাস পর পর করুন। এবং বেবিকর্ন দেখা যাচ্ছে কি খুব ঠান্ডা ছাড়া বছরের প্রত্যেক সময়ই কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যে হয়ে যেতে পারে।
1: আচ্ছা, এই যে বাজারজাতকরণের একটা ব্যাপার রয়েছে, এই বাজারের চাহিদা কেমন রয়েছে হোটেল রেস্টুরেন্ট ছাড়া?
0: হোটেল রেস্টুরেন্ট দেখুন এখনো আমাদের খাদ্যাভাসের সাথে কিন্তু সেটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত হয়নি, কয়েকটা ঘরের মধ্যে কয়েকটা বাড়ির মধ্যে আগরতলাতে হয়তো বা শহরের অঞ্চলে সেই বেবিকর্নটাকে খাওয়া হয় কাঁচা হিসেবে বা স্যালাড হিসেবে বা ওটাকে ভেজে খাওয়া হয়, কিন্তু আসল কিন্তু আমাদের যে চাহিদা সেটা কিন্তু রেস্টুরেন্টই রয়ে গেছে।
1: তাহলে যারাই উৎপাদন করছেন সরাসরি সাপ্লাই করে
0: দিতে পারেন, বা আমাদের এখানে কতগুলো এখন মাল্টি স্টোরেজ যেটা মানে হোম স্টোরিং বা ফ্যামিলি স্টোর হিসেবে প্রচলিত হয়েছে সেইগুলো জায়গাতে কিন্তু বেবিকর্ন প্যাকেট করে খুব সুন্দরভাবে বাজারজাত করানো হচ্ছে। আর বেশিরভাগ ক্ষেত্রে কি হচ্ছে আমাদের যে বেবিকর্নটার সাথে
1: মানে কোন কৃষক ভাই যদি চাষ করে থাকেন তাহলে যে সমস্ত শপিং মলগুলো রয়েছে ওইগুলোর সঙ্গে যদি অগ্রিম যোগাযোগ করে নেন এবং তাদের থেকে অর্ডারটা নিয়ে নেন তাহলে তার যে লাভটা সেটা একটু বেশি আসবে,
0: অনেক বেশি
1: বিক্রি করতে
0: সুবিধা হবে।
1: কারণ বাজারে খুব একটা এই যে বেবিকর্ন পাওয়া যায় এমনটা কিন্তু
0: না, প্রচলিত নয়, খাদ্যাভাসের সাথে আমাদের প্রচলিত নয়। কিন্তু বেবিকর্নের কিন্তু একটা দিক আছে, কিন্তু আমাদের যে ধরুন এই আগে কয়েক বছর ধরে আমাদের এখানে বেবিকর্নটাকে চাষবাস হচ্ছে, তার আগে কিন্তু বেবিকর্ন কি খাওয়া হতো না, হতো, সেটা আসতো বহিরাজ্যের থেকে এবং কন্টিনিউয়াস কিন্তু অল্প অল্প করে। আর এটাকে যদি আমরা সঠিক করে প্যাকেজিং করি, দেখুন দু ধরনের প্যাকেজিং হয়, একটা হচ্ছে সিঙ্ক রেপিং প্যাকেজিং, সেটাকে যদি আমরা সিঙ্ক রেপিং প্যাকেজিং নর্মাল টেম্পারেচার সেটা কিন্তু আমরা 1 মাস রেখে দিতে পারি, আর একটা হচ্ছে ফ্রোজেন করে রাখা যায়, আর একটা হচ্ছে কি আমাদের যে আরেকটা নর্মাল প্যাকেটিং সেটা মোটামুটি ধরুন 15 দিন পর্যন্ত আমাদের ঠান্ডা যায় যদি রাখি সেটা কিন্তু রাখা যায়। তো এই দিক থেকে থাকি কৃষকদেরকে আমি বলবো যে ধাপে ধাপে চাষ করুন এবং সেগুলো রাখার জন্য যে প্যাকেজিং যদি মেটেরিয়াল ভালো থাকে তাহলে কিন্তু আপনি অনেকদিন ধরে রাখতে পারবেন। তাছাড়া
1: যেহেতু আমাদের রাজ্যে বড় কোম্পানি নেই এগুলো কেনার জন্য, সেহেতু আমাদের নির্ভর করতে হচ্ছে হোটেল রেস্তোরাঁর উপর। হ্যাঁ, কারণ আমি দেখেছি যে বিভিন্ন যে শপিং মলগুলো রয়েছে বিভিন্ন কোম্পানি থেকে সেগুলো ফ্রোজেন আইটেম হিসেবে আসে এবং এগুলো কিন্তু 6 মাস থেকে 1 বছর পর্যন্ত তার ভ্যালিডিটি
0: থাকে। তো এখন আমাদের ত্রিপুরা রাজ্যে একা দুক্কা যেগুলো আছে এখানে সেগুলো কিন্তু আমাদের কি মানে যতটুক প্রয়োজন আমাদের মানে ওদের সাপ্লাই কিন্তু আমাদের অনেক বেশি ডিমান্ড থেকে। তো এই জন্য আমাদের কৃষক ভাই বন্ধুদেরকে এটাই মাথায় রাখতে হবে যেন

0: আমরা যেন একসাথে অনেকগুলো ফসল তুলবো না, আমরা ধাপে ধাপে ফসলটা তুলবো। আমরা যদি প্রত্যেক 15 দিন বা এক মাস পরপর যদি আমরা 15 দিন পরপর যদি ধাপে ধাপে লাগাই, তাহলে কি 2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা করে লাগাই, তাহলে যে পরিমাণের চাহিদাটা সেটা আমরা মেটাতে পারবো এবং কন্টিনিউয়াস বছরে সবসময় আমরা চাষবাসটা করে যেতে পারবো। সেটা কিন্তু আমাদের একটা দিক চিন্তা করতে হবে বেবিকন চাষের ক্ষেত্রে। জলবায়ু, আবহাওয়া, মাটি বা আমাদের যে চাষবাস পদ্ধতির যে কৃষকদের যে জ্ঞানটা, সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে এটার জন্য আছে।
1: এর আগে আরেকটা জিনিস করতে হবে, সেটা বাজারে চাহিদার যে তৈরি সেটা করতে হবে, মানুষকে দেখাতে হবে,
0: অ্যাওয়ারনেসটা অ্যাওয়ারনেস দরকার আছে। এবং সেটা পুষ্টিগতভাবে কিন্তু অনেকটাই উন্নত, ভিটামিন এ, ভিটামিন সি, তারপরে আমাদের কার্বোহাইড্রেট প্রচুর পরিমাণে এটাতে আছে, যেটা আমাদের শরীরের ক্ষেত্রেও কিন্তু একটা প্রয়োজনীয় আছে। এটার সেটাকে আমরা কাঁচাও খেতে পারি, স্যালাড হিসেবে খেতে পারি।
1: যেমন ধরুন এই যে বেগুনি রঙের আপনার ফুলকপি, প্রথম প্রথম কিন্তু মানুষ নিতে চাইতো না, ভাবতো হয়তো এটা মধ্যে রং করে নিয়ে এসে, কিংবা হলুদ যেটা রং করে নিয়ে এসে, মানুষ নিতে চাইতো না। তারপর যখন আস্তে জানলো যে না এটা এইভাবেই
0: পুষ্টিগত
1: এবং এইভাবে এটা চাষ হচ্ছে বা এটার রংটা অরিজিনালিটি
0: এমন,
1: তখন কিন্তু মানুষ সেটাকে নিচ্ছে এবং চাহিদা ধীরে ধীরে বাড়ছে। তো বেবিকর্ন ক্ষেত্রেও ঠিক এরকমটাই, আমরা যদি বাজারে মানুষকে বোঝাতে পারি তাহলে এর চাহিদা বাড়বে, এবং চাহিদা বাড়লে পরে যখন আমরা চাষাবাদ বেশি করে করতে পারবো,
0: সুপ বলুন বা চাইনিজ ফুড গুলোতে বেবিকর্নের একটা কিন্তু মুখ্য একটা ইনগ্রেডিয়েন্ট, ওদের একটা প্রধান বস্তু যেটাকে আমরা ব্যবহার করে থাকি খাদ্যের মধ্যে। তারপর যেটা আমরা বলছি যে বেবিকর্নের মধ্যে যেটাকে আমরা যদি খোসা ছাড়িয়ে নিই, তাহলে এটা কিন্তু একটু কম দিনের জন্য রাখা যাবে যদি, এবং খোসা ছাড়ানোর পরই কিন্তু আমরা সেটাকে আবার ফ্রোজেন করতে পারি বা প্যাকেটিং করতে, ব্রাইন সলিউশন আমরা নিয়ে যেতে পারি। কিন্তু আমরা যদি সেটাকে কাঁচা অবস্থায় রেখে দিই আমরা কিন্তু, তাহলে কিন্তু ওই যে খোসা না ছাড়ানো অবস্থায় আর কি, তাহলে কিন্তু আমরা অনেকদিন পর্যন্ত নর্মাল টেম্পারেচারে রেখে রাখতে পারি। কিন্তু সেটা কিন্তু ছড়িয়ে দিতে হবে, যাতে হিপ করে না রাখি, মানে একটার উপর একটা না রাখি, সেই দিক দিয়ে কৃষক ভাই বন্ধুদেরকে আমরা বলবো। তাছাড়া এখন খুব সহজে অল্প করেছে কিছু সোলার ফ্রিজার পাওয়া যাচ্ছে, তো আমাদের কৃষক ভাইরা খুব অল্প খরচে 30-40 হাজার টাকা খরচে কিন্তু সেই সোলার ফ্রিজার গুলো নিতে পারে এবং সূর্যালোকের নিয়ে ব্যবহার করে এগুলো নিতে পারে, এবং সেগুলো কিন্তু এই ফ্রিজারের মধ্যে এই বেবিকর্ন গুলোকে রেখে ওরা কিন্তু পরবর্তীকালে যতটুকু চাহিদা অনুসারে সেটা কিন্তু বাজারে সেটা বাজারজাত করতে পারে।
1: আচ্ছা, এক্ষেত্রে কি সরকারি কোনো সুযোগ সুবিধা পাওয়ার?
0: সরকারি অবশ্যই দেবে, এটা মানে এমন কিছু নয়, সরকারের কাছে বা কেসিসি লোনের মাধ্যমে তারা নিয়ে সেটা কিন্তু প্রতিস্থাপন করতে পারে।
1: আচ্ছা, আমাদের সময় অনেকটাই কমে এসছে, যেটা এবারে জানতে চাইবো আপনার কাছে, এই যে বেবিকর্ন ধীরে ধীরে চাহিদা বাড়ছে, আধুনিকতার ছোঁয়া আমাদের রাজ্যেও লাগছে, সেক্ষেত্রে বড় বড় হোটেল রেস্তোরাঁ আসছে, হ্যাঁ, তো যখন তারা স্থানীয়ভাবে জিনিসটাকে পাবে তখন তারা নিশ্চয়ই ফ্রোজেন আইটেমটা ব্যবহার করতে চাইবে না, চাইবে ফ্রেশটা দিতে। তো এই ক্ষেত্রে কৃষক ভাইদের উদ্দেশ্যে সবশেষে আপনি কি বলতে চাই?
0: কৃষক ভাইদের দিকে বলবো যে আপনারা ধাপে ধাপে করবেন, বাজারজাত বাজারের চাহিদা অনুসারে চাষবাসটা করবেন। তাছাড়া যেটা আপনার লক্ষ্য রাখবেন, এটা কিন্তু অনেক বেশি হয়, প্রায় 200 টাকা করে কিলো হয়ে যায়, তো সেদিক দিয়ে তাকিয়ে আপনারা ধাপে ধাপে করবেন, সময় উপযোগী হিসেবে করবেন এবং সংরক্ষণের ব্যবস্থাপনাটা নিয়ে আপনারা কিন্তু এই চাষবাসটাকে শুরু করবেন।
1: আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা আলোচনা করার জন্য। কৃষক বন্ধুরা, এতক্ষণ আমরা কথা বলছিলাম বেবিকর্ন চাষ প্রসঙ্গে, আর এই আলোচনায় অংশগ্রহণ করলেন রাজ্য সরকারি কৃষি মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর ত্রিদীপ ভট্টাচার্য।

আপনারা শুনছেন কিষাণ মানি অনুষ্ঠান। এখন প্রধানমন্ত্রী কৃষি সিঁচাই যোজনা সম্পর্কে রয়েছে আপনাদের জন্য কিছু তথ্য। PMKSY এর প্রধান লক্ষ্য হল কৃষকদের জন্য পর্যাপ্ত সেচের ব্যবস্থা করা, জল সংরক্ষণ বৃদ্ধি করা এবং কম জলের বেশি উৎপাদন নিশ্চিত করা। এর মাধ্যমে কৃষির উৎপাদনশীলতা এবং কৃষকের আয় বৃদ্ধি করার চেষ্টা করা হয়। এর প্রধান উদ্দেশ্যগুলো হল প্রতিটি কৃষি জমিতে সেচের সুবিধা পৌঁছে দেয়া, বৃষ্টির জল সংরক্ষণ এবং জল

তৈরি করা, ভূগর্ভস্থ জলের পুনর্ভরণ বৃদ্ধি করা, আধুনিক মাইক্রো ইরিগেশন প্রযুক্তির ব্যবহার বাড়ানো, জলের অপচয় কমিয়ে দক্ষ ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানো। প্রকল্পের মূল স্লোগান হল হর ক্ষেত কো পানি, অর্থাৎ প্রতি ক্ষেতে জল, মোর ড্রপ মানে প্রতি ফোঁটা জলে বেশি ফসল। PMKSY এর প্রধান উপাদান হল আমব্রেলা স্কিম, অর্থাৎ এর অধীনে একাধিক উপপ্রকল্প পরিচালিত হয়। প্রধান উপাদানগুলো হল বড় ও মাঝারি সেচ প্রকল্প দ্রুত সম্পন্ন করার জন্য আর্থিক সহায়তা, অসম্পূর্ণ খাল বাঁধ এবং সেচ অবকাঠামো নির্মাণে সহায়তা, কৃষি জমিতে জল পৌঁছানোর জন্য প্রধান সেচ ব্যবস্থার উন্নয়ন, হর ক্ষেত কো পানি। এই অংশের লক্ষ্য হল যেখানে এখনও সেচের ব্যবস্থা নেই সেখানে সেচ পৌঁছে দেয়া। এর অধীনে রয়েছে বৃষ্টি নির্ভর অঞ্চলে জল সংরক্ষণ, মাটি ক্ষয় রোধ, বৃক্ষরোপণ ও চারণভূমির উন্নয়ন, ক্ষুদ্র জলাধার, চেক ড্যাম, খাল, পুকুর ইত্যাদি নির্মাণ এবং পুনরুদ্ধার। মাইক্রো ইরিগেশন, এই উপাদানের মাধ্যমে ড্রিপ ও স্প্রিংকলার সেচ ব্যবস্থার প্রসার ঘটানো হয়। উদ্দেশ্য হচ্ছে কম জলে বেশি ফসল উৎপাদন, সার ও জলের সাশ্রয়, ফল সবজি বাগান এবং উচ্চ মূল্যের ফসলে আধুনিক সেচ প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করা। PMKSY এর মাধ্যমে কৃষকরা বিভিন্নভাবে উপকৃত হন। সেচের জন্য নির্ভরযোগ্য জলের উৎস তৈরি করা হয়, বৃষ্টির উপর নির্ভরতা কমানো হয়, খরার সময়ও চাষ করা সম্ভব হয়, একই জমিতে বছরে একাধিক ফসল ফলানো সম্ভব হয়, জলের সাশ্রয়ের ফলে সেচ ব্যয় কমে যায়, ফসলের উৎপাদন এবং গুণমান বৃদ্ধি পায়, কৃষকের আয় বাড়ানো সম্ভাবনা তৈরি হয়। ভর্তুকি বা সাবসিডি, মাইক্রো ইরিগেশন ব্যবস্থার জন্য কেন্দ্র এবং রাজ্য সরকার মিলিয়ে কৃষকদের ভর্তুকি প্রদান করা হয়। ভর্তুকির পরিমাণ রাজ্যভেদে এবং ফসলের ধরন অনুযায়ী পরিবর্তিত হতে পারে। সাধারণভাবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা তুলনামূলকভাবে বেশি সুবিধা পেয়ে থাকেন। কারা আবেদন করতে পারবেন? সাধারণভাবে সমস্ত ভারতীয় কৃষক আবেদন করতে পারবেন। এছাড়া কৃষি জমির মালিক, ক্ষুদ্র প্রান্তিক এবং অন্যান্য কৃষক যারা রয়েছেন, নির্ধারিত সেচ প্রকল্প এলাকার কৃষকরা PMKSY এর সুবিধা পেতে পারেন। আবেদনের পদ্ধতি হচ্ছে রাজ্যভেদে আবেদন প্রক্রিয়া কিছুটা আলাদা হতে পারে। সাধারণত কৃষি দপ্তর, উদ্যান পালন দপ্তরে আবেদন করতে পারেন, অনলাইন কৃষি পোর্টালের মাধ্যমে নিবন্ধন করতে পারেন, প্রয়োজনীয় নথি জমা দিতে পারেন, মাঠ পরিদর্শনের পর অনুমোদন এবং ভর্তুকি প্রদান করা হয়। যে সমস্ত নথির প্রয়োজন, আধার কার্ড, ভোটার আইডি বা পরিচয়পত্র, জমির খতিয়ান বা পাট্টা, ব্যাংক পাসবুক, পাসপোর্ট আকৃতির ছবি, মোবাইল নম্বর, প্রয়োজন হলে KCC বা অন্যান্য কৃষি সংক্রান্ত নথি প্রয়োজন হতে পারে। উত্তর পূর্বাঞ্চলের জন্য বিশেষ সুবিধে রয়েছে। PMKSY একটি কেন্দ্র সহায়তাপ্রাপ্ত প্রকল্প। সাধারণত কেন্দ্র এবং রাজ্যের ব্যয় ভাগ 75:25, কিন্তু উত্তর পূর্বাঞ্চল ও পাহাড়ি রাজ্যগুলোর ক্ষেত্রে 90:10 অনুপাতে কেন্দ্র বেশি আর্থিক সহায়তা প্রদান করে। তাই ত্রিপুরা, আসাম, মেঘালয় সহ উত্তর পূর্বাঞ্চলের কৃষকরা তুলনামূলকভাবে বেশি সরকারি সহায়তার সুযোগ পেয়ে থাকেন। PMKSY এর গুরুত্ব, ভারতের প্রায় অর্ধেকেরও বেশি কৃষি জমি দীর্ঘদিন বৃষ্টি নির্ভর ছিল, ফলে খরা, অনিয়মিত বর্ষা এবং জল সংকটের কারণে উৎপাদন কম হতো। PMKSY সেচ অবকাঠামোর উন্নয়ন, জল সংরক্ষণ এবং আধুনিক সেচ প্রযুক্তির প্রসারের মাধ্যমে কৃষিকে আরও লাভজনক, টেকসই ও জলদক্ষ করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এতক্ষণ শুনছিলেন প্রধানমন্ত্রী কৃষি সিঁচাই যোজনা সম্পর্কে কিছু।

কৃষক বন্ধুরা, জানিয়ে দিচ্ছি আবহাওয়ার পূর্বাভাস। আগামীকাল সকাল 8:30 পর্যন্ত আকাশ আংশিক মেঘাচ্ছন্ন এবং জেলার 2-1 জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ডিগ্রি থেকে 35 ডিগ্রি এবং 25 ডিগ্রি থেকে 26 ডিগ্রি পর্যন্ত পরিবর্তিত হতে পারে। বাতাস প্রধানত বিক্ষিপ্তভাবে গড়ে সর্বোচ্চ ঘন্টায় 5 কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 96% এবং 56% হতে পারে। শুনলেন না আবহাওয়ার পূর্বাভাস? এবার জানিয়ে দিচ্ছি এই সময়ের কৃষি পরামর্শ। কৃষক বন্ধুরা, পাতা বা গাছ হলুদ হয়ে যাওয়া ধানের একটি সাধারণ লক্ষণ। অনেকগুলো কারণে ধানের পাতা হলুদ হয়ে যেতে পারে। তার মধ্যে যেমন রয়েছে নাইট্রোজেন সারের অভাব, তেমনি আবার বিভিন্ন ধরনের রোগ বা পোকামাকড়ের, যেমন টুংরু ভাইরাস, হলুদ মাজরা পোকা, ব্যাকটেরিয়াজনিত পাতা ধসা রোগ প্রভৃতির ফলে ধান গাছের পাতা হলুদ বর্ণে হয়ে যেতে পারে। তাই সঠিক রোগ নিরাময়ের জন্য সঠিক কারণ জানা একান্ত প্রয়োজন। সাধারণত নাইট্রোজেন সারের অভাব দেখা দিলে তার সমস্ত মাটি একসাথে কম বেশি দেখা দেবে। অপরদিকে পোকামাকড়ের আক্রমণের ফলে ধানের পাতা হলুদ হয়ে গেলে তা আক্রান্ত গাছ অবধি সীমাবদ্ধ থাকবে। আমন চাষিবাদের উদ্দেশ্যে বলছি, আগামী 5 দিনের আবহাওয়ার অনুকূল পরিস্থিতির কথা বিবেচনা করে কৃষকরা আমন ধানের জমিতে ইউরিয়া সারের দ্বিতীয় কিস্তি প্রয়োগ করে নিতে পারেন। সার প্রয়োগের আগে আগাছা পরিষ্কার করে নেওয়া একান্ত প্রয়োজন। জমিতে 5 সেন্টিমিটারের জল ধরে রাখার ব্যবস্থা করতে হবে। ভুট্টা চাষিবাদের উদ্দেশ্যে বলছি, মাটিতে অতিরিক্ত আর্দ্রতার কারণে আগাছা দ্রুত বাড়তে পারে এবং তা ফলনে সমস্যা সৃষ্টি করতে পারে। তাই আগাছা পরিষ্কার করা প্রয়োজন। ফসল এখন পরিপক্কতার পথে এবং আর্দ্র আবহাওয়ার কারণে খোলা পচা রোগের আক্রমণ হতে পারে। ফসলের এই পর্যায়ে রোগ দমনের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যেন রোগ ভুট্টার মোচা পর্যন্ত ছড়াতে না পারে। ফলনের এই শেষ পর্যায়ে যান্ত্রিক দমনের সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো লিপ স্টেপিং বা পাতা ছাঁটাই প্রক্রিয়া। গাছের গোড়ার দিক থেকে উপরের দিকে 3 থেকে 4টি নিচের পাতা, সেগুলির খোল সাবধানে ছড়িয়ে বা কেটে সরিয়ে ফেলতে হবে। এর ফলে ছত্রাক ভুট্টার মোচা পর্যন্ত পৌঁছাতে পারবে না। গাছের পাতার স্তরের ভেতরের আপেক্ষিক আর্দ্রতা কমে গিয়ে রোগটি পুনরায় ছড়িয়ে পড়ার সক্রিয় উৎসটি বন্ধ হয়ে যায়। ছাঁটাই করা পাতাগুলো ক্ষেত থেকে বাইরে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলতে অথবা মাটিতে পুঁতে ফেলতে হবে। বাঁধাকপি, ব্রোকলি, ফুলকপি অথবা শীতকালীন সবজি চাষ যারা শুরু করে দিয়েছেন বা করবেন, তাদের উদ্দেশ্যে বলছি, কৃষক ভাইরা, মৌসুমের শেষ ভাগে অপ্রত্যাশিত বৃষ্টিপাতের সময় যাতে জল জমে না থাকে এবং সুষ্ঠু নিষ্কাশন ব্যবস্থা বজায় থাকে, সেজন্য বীজতলা মাটি থেকে অন্তত 15 সেন্টিমিটার উঁচুতে তৈরি করতে হবে। আর্দ্র আবহাওয়ায় চারা পচা রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাই বপনের আগে বীজ শোধন করে নিতে হবে। দুপুরের তীব্র রোদ ও আকস্মিক বৃষ্টি থেকে কচি চারাগুলোকে রক্ষা করার জন্য নার্সারির বেডগুলির উপর অস্থায়ী জাল বা অ্যাগ্রো শেড তৈরি করে দিতে হবে। মাছ চাষিবাদের উদ্দেশ্যে বলছি, অপেক্ষাকৃত বড় মাছগুলি তুলে পুকুরের মাছের সংখ্যা কিছুটা নিয়ন্ত্রণ করতে হবে। মাছ তুলে নেওয়ার পর সমপরিমাণ চারা পোনা পুকুরে ছাড়া যেতে পারে। পুকুরে আলাদা খাদ্যের পরিমাণ মাছের ওজনের 2-3% পর্যন্ত নিয়ন্ত্রণ রাখুন। মাছের শরীরে এক ধরনের উকুনের আক্রমণ দেখা দিতে পারে। নিয়ন্ত্রণে কানে পিছু ম্যালাথিয়ন 400 মিলিলিটার বা মিথাইল প্যারাথিয়ন 200 মিলিলিটার প্রয়োগ করতে হবে। শুনলেন প্রথমে আবহাওয়ার পূর্বাভাস, এরপর শুনলেন
এই সময়ের কৃষি পরামর্শ। কৃষক বন্ধুরা, কিষাণ মানে অনুষ্ঠান আজ এই পর্যন্তই। আকাশবাণী বিলোনিয়া জানিয়ে দিচ্ছি আমাদের চলতি অধিবেশনের অনুষ্ঠান সূচি। 7:05 শুনবেন কীর্তন। আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ শুনবেন সন্ধ্যে 7:35। আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ শুনবেন যথাক্রমে সন্ধ্যা 7:45 এবং 7:55। লাইভ ফোন ইন মনের মতো গান এই অনুষ্ঠানটি শুনবেন রাত 8:05। যুবক ভাইদের জন্য অনুষ্ঠান যুববাণী শুনবেন রাত 9:00। 9:30 শুনবেন সরগম সেনাই শিল্পী আলী আহমেদ হোসেন। রাত 10:00 শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত 20তম এশিয়া গেমসের কিছু অনুষ্ঠান। শুনলেন চলতি অধিবেশনের অনুষ্ঠান সূচি।

0: এখন শুনুন কীর্তন, বিষয় বৃন্দাবন লীলা, পরিবেশনায় অদিতি মুন্সি।
1: না থাকলে আমরা কিছুতেই পান করতে পারতাম না রাধা গোবিন্দের অমৃত লীলার অমৃত রস। আজ তাই গুরু ভগবানের চরণ বন্দনা করে সেই ভগবানের আশীর্বাদ নিয়েই আমরা চলে যাই সেই বৃন্দাবন লীলায়, যেখানে আজ মধুর বৃন্দাবনে মধুর মুরলী শ্রবণের পর শ্রী যমুনার কোলে ওই ত্রিভঙ্গ বংশীধারীকে দর্শন করে রাধারানী আমার আজ কৃষ্ণ রূপের অনুরাগে অনুরাগী হয়েছেন। আর সেই রূপকে দর্শন করে এসে তিনি তার সখীদের বলছেন, সখীরে আমি দেখলাম চিকন কালা, তার গলায় মালা আর বাঁজন নূপুর পায়, আর কি দেখলাম জানিস, ওই তার ওই চূড়ার ফুলে কেমন ভ্রমরা ফুলে তীরছ নয় অনেক।

রাধারানীর এই অন্তরের কথা আজ তাই পদকর্তা গোবিন্দ দাস তার নিজের লেখনের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলে বলছেন।

রাগী হয়েছেন, কিন্তু তার মনে এক প্রশ্নের উদ্ভব। সেই প্রশ্নের উদ্ভব হয়েছে এমন এক প্রশ্ন, যে প্রশ্ন আমাদের সকলের। রাধারানী আজ তার সখীদের বলছেন, সই লোকে বলে আমার কানু কালো, কিন্তু কই আমি তো দেখলাম না সে কালো। তাই সখীগণের কাছে সে বলছে,

গোবিন্দ চরণে নিজেকে সম্পূর্ণরূপে সে অনুরাগে অনুরাগী হয়ে সমর্পণ করে দিয়েছেন। আর তাই তিনি গোবিন্দ প্রেমে এতটাই পাগলিনি যে আজ তিনি গোবিন্দের লাগে অভিসারের অনুরাগী। তাই তিনি তার সখীদেরকে সঙ্গে নিয়ে আজ অভিসার যাত্রা করেছেন। কৃষ্ণ অভিসারের লাগি তিনি আজ সুসজ্জিতা হয়েছেন এক অপূর্ব রাজবেশ, যার শোভায়

সৌন্দর্যকে দর্শন করে আজ পদকর্তা যদুনাথ দাস তার লেখনীর মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছেন এই অপরূপ রূপসৌন্দর্য।

সুসজ্জিত হয়েছেন যে তার রূপে আলোকিত গোটা বৃন্দাবন। আর সেই রূপের বর্ণনা করে যদুনাথ দাস পুঙ্খানুপুঙ্খভাবে বলছেন,

শুনলেন কীর্তন, এতে শুনলেন বৃন্দাবন লীলা। শিল্পী ছিলেন অদিতি মুন্সী। এখন শুনুন ভক্তিমূলক গান।

আকাশবাণী বিলোনিয়া অনুষ্ঠান শুনতে পাচ্ছেন 103.7 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। একটু পরেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এরপরে শুনবেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ।

0: পর্যন্ত উৎসাহ ভাতা দিচ্ছে। সেই সঙ্গে অতিরিক্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য নিয়োগকারী প্রতিষ্ঠানগুলিকেও সহায়তা করা হচ্ছে। গোটা বিশ্ব বিপুল প্রত্যাশা নিয়ে ভারতের নতুন উদ্ভাবন ও উদ্যোক্তা সর্বোপরি যুব সমাজের দিকে তাকিয়ে রয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভারত বর্তমানে বিশ্বের তৃতীয় বড় স্টার্ট আপ পরিমণ্ডল হয়ে উঠেছে। ভারতের নতুন অর্থনীতিতে গ্রামের এবং ছোট শহরগুলির যুবরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জনসেবা থেকে দেশ সেবা এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। এই বিশেষ পর্বে জনসেবা, সুশাসন এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে কিভাবে উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই চিত্রই তুলে ধরা হবে। আজকের বিষয় এক সাগরমালা প্রকল্প। একটি প্রতিবেদন,
1: 2015 সালে চালু হওয়া সাগরমালা কর্মসূচি দেশের বন্দর পরিকাঠামোয় বড় পরিবর্তন এনেছে। দেশের সমুদ্র উপকূলকে বাণিজ্য, কর্মসংস্থান ও অর্থনৈতিক বৃদ্ধির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েছে এই কর্মসূচি। বর্তমানে বিশ্বের শীর্ষ 100টি বন্দরের তালিকায় রয়েছে ভারতের 9টি বন্দর। পাশাপাশি উপকূলীয় জাহাজ চলাচলও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। কোল ইন্ডিয়ার বোর্ড অব ডিরেক্টরের পূর্বতন সদস্য সুব্রত চৌধুরী বললেন, 2047 সালে বিকশিত ভারতের লক্ষ্যে এই প্রকল্প ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
2: আমাদের দেশে প্রায় 7,000 কিলোমিটার কোস্টাল এরিয়া রয়েছে, যার মধ্যে রয়েছে প্রায় 12টি মেজর পোর্ট এবং 233টি ছোট পোর্ট। বিগত 12 বছরে প্রায় 6 লক্ষ কোটি টাকা খরচে অনেক উন্নয়ন, পোর্টের আধুনিকীকরণ করা শুরু হয়েছে। এর ফল অলরেডি আমরা পেতে শুরু করেছি। 2047 সালে আমরা যে ডেভেলপড ইকোনমি তৈরি করার লক্ষ্যে এগোচ্ছি, সেই লক্ষ্যে এই সাগরমালা প্রজেক্ট ভীষণ ভাবে আমাদের ইকোনমিকে বুস্ট করবে।
1: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: G20 গোষ্ঠীর একমাত্র দেশ হিসেবে ভারতই প্যারিসে অনুষ্ঠিত COP21 সম্মেলনে দেওয়া প্রতিশ্রুতি নির্ধারিত সময়ের আগে পূরণ করেছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। গত 12 বছরে পরিবেশ সংরক্ষণের প্রতিটি ক্ষেত্রে ভারত উল্লেখযোগ্য অগ্রগতি করেছে বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি আরো বলেন, ব্যক্তি নিরিখে কার্বন নিঃসরণে ভারতের অবদান বিশ্ব গড়ের অর্ধেকেরও কম। নতুন দিল্লিতে আজ পরিবেশের ভবিষ্যৎ ও জলবায়ুর গতিবিধি সংক্রান্ত এক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নশীল দেশগুলিকে প্রায় অন্যায্যভাবে কার্বন নিঃসরণের জন্য দায়ী করা হচ্ছে।
3: কার্বন এমিশন কি জিম্মেদারি গলত তরিকে সে বিকাশশীল দেশো পর ডালি জাতি রহি হ্যায়, জবকি ঐতিহাসিক সচ্চাই ইয়ে হ্যায়, আজ ভি প্রতি ব্যক্তি কার্বন এমিশন মে ভারত কা যোগদান গ্লোবল এভারেজ কে আধে সে ভি কম হ্যায়। বিকশিত দেশো মে ভারত কি তুলনা মে 6 গুণা জ্যাদা প্রতি ব্যক্তি কার্বন এমিশন হো রাহা হ্যায়।
0: ডাক সেবা উপহার প্রকল্পের আওতায় ইন্ডিয়া পোস্ট থেকে উপহার বিতরণ করা হচ্ছে বলে সোশ্যাল মিডিয়ায় যে দাবি করা হয়েছিল তা ভুয়ো বলে খারিজ করে দিয়েছে সরকার। পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, এই দাবিটি সম্পূর্ণ মিথ্যা এবং ভারতীয় ডাক বিভাগের ডাক সেবা উপহার নামে কোনো উপহার, পুরস্কার বা লটারি সংক্রান্ত প্রকল্প নেই। সাধারণ মানুষকে কোনো সন্দেহজনক লিঙ্ক বা ওয়েবসাইটে ক্লিক না করার পরামর্শ দিয়েছে পিআইবি। ভারত আজ ওষুধপত্র, তাঁবু, স্লিপিং ব্যাগ, ফরেন্সিক সাপ্লাই সহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র ত্রাণ হিসেবে নেপালে পাঠিয়েছে। নেপালে বন্যা দুর্গতদের সহায়তায় আজ আরও 11 টন ত্রাণ সামগ্রী সে দেশে পৌঁছেছে। বিদেশ মন্ত্রক বলেছে, এই 11 টন ত্রাণ সামগ্রী নেপালের কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, এটি ভারতীয় বায়ুসেনার 9ম ত্রাণ বহনকারী বিমানে করে পাঠানো হয়েছে। সমাজ মাধ্যমে এক বার্তায় বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেন, নেপালে দ্রুত ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টায় ভারত নিজের সহযোগিতা বজায় রাখবে। এদিকে নেপালের অর্থমন্ত্রী ডক্টর স্বর্ণিম ওয়াগলে বলেছেন, ভারত ও নেপাল নিজেদের সম্পর্ক মজবুত করতে যৌথভাবে কাজ করে চলেছে। নতুন দিল্লিতে আজ রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ফর ডেভেলপিং কান্ট্রিজ আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে তিনি বলেন, পারস্পরিক যোগাযোগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি দুই দেশকেই পরিবেশের ঝুঁকি প্রশমনে ব্যবস্থা নিতে হবে।
4: We need to do a much better job at instituting early warning systems, building resilient infrastructure, making sure that precautions are put in place and pre-disaster investments are made to protect people from inundation and flooding, etc. downstream. So these are all issues that existed in the past, but because of climate change, they're increasingly becoming more intense and more frequent. So we need to do a much better job on those issues.
0: দিল্লি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ তিনটি আসনে জয়লাভ করেছে। ছাত্র সংসদ নির্বাচনে এই সাফল্যের জন্য বিপিপিকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর দুটি করে এবং পুদুচেরির একটি বিধানসভা কেন্দ্রে, অন্যদিকে আসামের নগাঁও লোকসভা আসনে উপনির্বাচনের জন্য মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা আজ শেষ হয়েছে। পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগরে মোট 24 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন। সবকটি আসনেই আগামী 6 অক্টোবর উপনির্বাচনের ভোট গ্রহণ, গণনা 9 অক্টোবর। অবৈধভাবে ভারতে বসবাসের অভিযোগে পুলিশ আজ এক আফগান নাগরিককে পশ্চিমবঙ্গের কালিম্পং থেকে গ্রেপ্তার করেছে। আদালতে পেশ করা হলে তাকে 3 দিনের জেল হেফাজত দেন বিচারক। পুলিশ সূত্রে খবর, সৈয়দ বিলাল খান নামের বছর 28-এর ওই ব্যক্তি আফগানিস্তানের কাবুলের ইউসুফ খেল এলাকার পাতকিকার বাসিন্দা। বেশ কয়েক মাস ধরে কালিম্পংয়ে ভাড়াতে হিসেবে বসবাস করছিল সে। কিভাবে সে ভারতে ঢুকে চীন সীমান্তের কাছে কালিম্পংয়ে পৌঁছল তা খতিয়ে দেখছে পুলিশ। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মধ্যপ্রদেশের আগরমালওয়া জেলায় আজ এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় 3 শিশু, 2 নারী ও 3 পুরুষ সহ 8 প্রাণ হারিয়েছেন। পুণ্যার্থীদের একটি গাড়ি বৃষ্টির জলের তলে ভেসে যায় বলে খবর। এই দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে এই দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে 2 লক্ষ টাকা এবং আহতদের প্রত্যেককে 50,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করার কথা ঘোষণা করেছেন। গুজরাটের উধনা থেকে উকাই সোমগড় স্টেশন পর্যন্ত যান চলাচলের জন্য 4 লেনের রোড ওভারব্রিজ নির্মাণের জন্য 133 কোটি টাকা অনুমোদন করেছে ভারতীয় রেল। রেলমন্ত্রক জানিয়েছে এই সেতুতে 91 কোটি টাকা ব্যয়ে একটি ওপেন ওয়েভ গার্ডার স্থাপন করা হবে। এই ওভারব্রিজ সড়ক যোগাযোগ আরও মসৃণ করবে বলে মন্ত্রক জানিয়েছে। উত্তর পূর্ব রেলের লখনৌ বিভাগে 600 কিলোমিটারের বেশি অংশে কবচ 4.0 ব্যবস্থার অনুমোদন করেছে ভারতীয় রেল। এই প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে আনুমানিক 250 কোটি টাকা। রেল মন্ত্রক জানিয়েছে অনুমোদিত প্রকল্পটি বিভাগের অবশিষ্ট চিহ্নিত অংশগুলিতে কবচ 4.0 ব্যবস্থা সম্প্রসারিত করবে। উল্লেখ্য, কবচ হল ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি স্বয়ংক্রিয় ট্রেন সুরক্ষা ব্যবস্থা। জাপানের আইচি নাগয়ায় মিজুহো পার্ক অ্যাথলেটিক স্টেডিয়ামে সেদেশের রাজা নারুহিতোর উপস্থিতিতে আজ আনুষ্ঠানিকভাবে 20তম এশিয়ান গেমস শুরু হয়েছে। 2 ঘণ্টা ব্যাপী এই অনুষ্ঠানে জাপানের রাজপরিবার, গেমসের আধিকারিক এবং অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া সভাপতি শেখ জোয়ান বিন হামাদ আল থানি উপস্থিত ছিলেন। অলিম্পিক পদকজয়ী মনু ভাকর এবং কাবাডি খেলোয়াড় পবন শেরাওয়াত ভারতের 501 সদস্য দলের নেতৃত্ব দেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রায় 40টি দেশের সঙ্গে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি দেশের যুব সমাজের জন্য সম্ভাবনার নতুন দরজা খুলে দিয়েছে। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আজ 20তম রোজগার মেলায় 51,000 নবনিযুক্তের হাতে নিয়োগপত্র তুলে দেন তিনি। G20 গোষ্ঠীর একমাত্র দেশ হিসেবে ভারতই প্যারিসে অনুষ্ঠিত COP21 সম্মেলনে দেওয়া প্রতিশ্রুতি নির্ধারিত সময়ের আগেই পূরণ করেছে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন। খবর শেষ হলো, এরপর শুনবেন স্থানীয় সংবাদ সন্ধ্যে 7:50।
5: বুট ইয়াসাক থাই রগ্নি সংসাগ্রামা বুম বুতাং রগ্ন তুই অ সেপ্টেম্বর তালনি বিস্কাং সাল নুই চিসা জরা সানমুং তাই কেবিং মুং রগ ইয়াসাক জাগানা তাবুক কক তোমা শুক্রবৈ মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী তিনি ফিল নুইচি রোজগার বাণিজ্য ভিডিও কনফারেন্স নে ইয়াক তৈ হাপাং নি জেদা জেদা মথা রগ খরগ বা চিসা সাইনি বক কুবাং চিতক ব্লাই ইয়াফার কা মেল মুচাং মোদী সাকা বিশি কিসা শুক্রময় কেন্দ্রনি হাফাং শিক্লা রোগনি থিনাংনি বাগৈ তিয়ার ক্লাইথানি নাংমানি স্কিল তাই স্যাপসাপ মানথগ্র থানি ফান বক্সিনই দ বসাকা হা কতরনি শিক্লা রোগনি রং তাই স্কিল স্লাই জাগত তুই রাংথংনি সানমুং তুই মোজাং রুবই চলিমানো আব সরাই সরাই ক্লাইনান বাগৈ হাফাং সাকতারই দ বসাকা হাফাং ফাতারনি দিখল রগ সামুংনি স্যাপসাপ ফলক মান্না তুই হাফাং সামুং তাঙুই দ আবনি বাগৈ সা রাসাই রুজাক রাং সবাই প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা চল ক্লাইজাখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী সাকা ভারত থানায় বিশি কিসা সক্রমই হাক অতর কাইব্রিজি বাই বানিয়ানি কক খালাইকা বানিয়ানি কক খালাইমুং हा कतरनि रां फोनांनाय रगनि थानि कोताल हातेनि लामा फुवारखा ताय सिख्ला रगनि बागै कोताल सामुं मानथकमा सेब सनामान
6: आज आप सभी एक ऐसे समय में भारत सरकार से जुड़े हैं जब देश एक बहुत बड़े लक्ष्य की ओर आगे बढ़ रहा है और ये लक्ष्य है 2047 तक विकसित भारत बनाने का इसमें आप जैसे युवाओं की बहुत बड़ी भूमिका है सरकार में रहते हुए आपको हर वो निर्णय लेना है जो विकसित भारत के अभियान को आत्मनिर्भर भारत के अभियान को निरंतर सशक्त करे युवा होने के नाते विशेष तौर पर अन्य युवाओं के प्रति आपकी विशेष जिम्मेदारी है
5: कदावचित अवजाक सिक्ला रोग केंद्र हाफांग ने रंग रेल स्वराष्ट्र साखाम नुकुं हमक्राय ताई प्रतिरक्षा कक चंगलाय नग्न खबुई कुबुनि नायखुं रग सामुं तांगाना ताबुक जरा रोजगार बानिक ने याक तई बेबागै खरग चि नुइ रासाय स्नेचि बासाय सिक्ला सिक्लि चितक मुंग्लाय मानखा मन्त्री बखरक नरेन्द्र मोदी लुको हमक्रायनि सिमि हाकतर हमक्रायनि सामुं बाय गदालै ताबुक जरा जायखे बारजा याचागुइ लुको हमक्रायनि सामुं ग बिसिनिजिबा पुंसुखाम सेवा ताई नाइकुल मुंग काहामनि वांसुक मुंग केन्द्रनि हाफां नुइ साय ब्रिटिशनि बिसिनि बिसिं विकसित भारत सनामना नाहारै थागियावै सामुं तांगुइ दङ जतनि मानजाबुं बाय हामक्राय ताई हदानि फान बांग्रमानि बिसिं दै तां काहाम लुकुरग्नि तमुं चामुं न काहामनि फाइसिं सलायै दङ तिनि आबुनति कायसा याकबारा तां गुतां सेवा प्रकल्प अभिजान जों आपनि संनि थानि माइ गभ प्लेटफर्म नि याकतै एनईपि 2020 नि वानसुक मुंनो बाहायके चासार रजागै दं आबुन खोनार रजागै दं
7: रंगनोते बोलाइते सा कतालते श्रंगाय रोग बाय कताल जा खायति शाना नहारै रंगनि रायदा स्लायै कताल बो संग्रंग रायदा चेंजाखा बो संग्रंग रायदा सगांनि मुखस्थ क्लाइमा रंग रायदा स्लायै एलएम दाराकते कुबुय बाय कताल जा रंगनि सेब्रनानि साका फान बक्सिन खा कुइला रेमनि सिमिनो मानिकक एबा आमचायनि ककनि रंग श्रंगनानि साका खा बाजार जागै दंगो आबनि लगे लगे वोकेशनल रंग तां सेप्ते दाराक बांग्रनानि सेब बांग्रिनानि साका बो फान बक्सिन जाखा 10 प्लस 2 रंग रायदा स्लायै चेंजाखा 5 प्लस 3 प्लस 3 प्लस 4 रंग तांबेख्रेब स्रंगनायनि मुचुंमातै रंगमानो नायै साबजेक्ट सायै नाहारनानि सेबो बांग्रिजाखा बसं रंगरायदा नै साय नै चिनि नाहार मुं ओंखा रंगनि सेबाय चुगजाक एलएम गोरों बारजा गोनां बरक सिनामै थिसाना सुमन भट्टाचार्यनि कक्थुम कक्तमा खतलनि सिमि आं बिपुर्णा आकाशवाणी आगरतला
5: मन्त्री बख्रम नरेन्द्र मोदी साकाम हायुं बेरम खरक थगै कार्बन अंखरमानि स्लाय भारतनि खरक थगै कार्बन अंखरमुं खाकसानि बकम तिनि दिल्ली गोदालनि विज्ञान भवन जुगाले जाग तंखर ताइ वातै नबार मुंगै हायुं बेरमनि कक्लाम पान्दाव ककनार थानि ब म कक साका ब साका थानाय बिसिचि नै व भारत तंखर गोरोंजाग जत दिखल जोंजाल गोबांमा याकाग रेखा भारत सोनाम फिरै माननाय फाननतियै आलायदा फान बक्सिनै दङ आबो तंखर काहाम मुथांनारक थानि तां काहाम सामुं तांगै दङ भारत थानाय बिसि चिनिय पिएम सूर्यगर मुफ्त बिजली योजना तांगु तांग नुखं रग्न सातुंनि फेरां सोनाम थाय सलाय थानि मिशन कायसा चेंग्रेखा अ तांबुतांनि बिसिंदै ताबुक जरा बाजि रासायनिबो गोबां नुखं रग सोलार पेनेल आसक रोजाखा आबुन कारै कुसुम योजनानि बिसिं हाफां खरक थामचि रासाय खेति क्लाइनानि खाम्बार सोलार पाम्प आजग रेखा
6: आज भी प्रति व्यक्ति कार्बन एमिशन में भारत का योगदान ग्लोबल एवरेज के आधे से भी कम है विकसित देशों में भारत की तुलना में 6 गुना ज्यादा प्रति व्यक्ति कार्बन एमिशन हो रहा है भारत ये तथ्य मजबूती के साथ वैश्विक मंचों पर रखता है और मैं हर भारतवासी से कहूंगा आप भी दम दिखाइए
5: भारत ताइबो चिसाटन सुबामा माने खनै नेपाल रहका आब्रोनि बिसिंतंगो बिथि फोरेंसिक माने हाइजीन किट स्लिपिङ ब्याग टाइकको बुनि नाङमानि माने खनै नेपालनि बररक नचे बनान बागै चबामा माने खनै तिजाक आबोंखा भारतनि बिरखं बाहिनिनि उल्चोकु बिरखं खदानि आवाय लामो बुइहा मन्त्री डाक्टर एस जयशंकर साका भारत नेपालनि बररक नचे बनान बागै थाग्या होइ सामुदांगुइ दङ कुचाबिमानो थानाय तालो किरिमासिनसा तुइ तर्मा बाय नेपालनि बररकनि तमुच

নগহুক মার্কেট দেরা ব্যাখ্যা মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহানী আজুক পাংবাই তিনি আগরতলা নিমুক্তদারা অডিটোরিয়াম প্রদেশ বিজেপি বদলনি পান্ডা কাইসা সংসা রাখা পান্ডাওয়া ভিলেজ কমিটি তাই বুসকাং আউলি মথারোগনি চংবরাই বদলনি এলএম তাই দলনি সামুং হুমুং নতিউই শুক্রবি ককলা মুখা পান্ডাওয়া মন্ত্রীসভানী আদং প্রদেশ বিজেপি কাসকু অভিষেক দেবরায় প্রদেশ তাই জেলা বেরেমনি অজারক তং ব্যাখ্যা আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা খনাই তং বাইউ আকাশবাণী কক্তমানী আপডেট মান্নান বাকি লগ ইন খাইদি www.newsonair.com newsonair অ্যাপ ফলো খাইদি সদালাম ফেসবুক তাই এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ তাই ইনস্টাগ্রাম পেজ এআইআর নিউজ এলার্টস নাইদি অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর আবন কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রী কক্তমানী আপডেট মান্নানকে এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এআইআর নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা নাইনানাঙ্গানা হাস্তে ও বুসকাং আউলি তাই আউলি পঞ্চায়েত চংবরি রগ বুট ইয়াসাক ঠাই রগনি সংজাগ্রামা বুম বুতাং রগ্ন তিউই ও সেপ্টেম্বর তালনি বুসকাং সাল নুইচি সাজরা সানমুং তাই কেবেং মুং রগ ইয়াসাক জাগানা সেপ্টেম্বরনি সাল নুইচি থাম সানমুং তাই কেবেং মুং রগনি কক পাইসগ্রে জাগানা ভোট কেন্দ্র রগনি পাইথাক বুম বুতাং কারি জাগানা সেপ্টেম্বর তালনি বুসকাং সাল নিচি বাব হাস্তে চংবাড়ির কমিশনের সচিব অনুরাগ সেন তিনি মকমারেখা দক্ষিণ জেলানি একবারা পুলিশ সুপার সুমন মজুমদার শাখা ও জেলা ব ভিলেজ কমিটিনি ভোট কজাং কজাং খে পাইসগ্রে নান বাগৈ নাংমানি ভিলেজ কমিটিনি নাইমুথাংনি ইয়াপ্রি রমখা তিনি জুলাইবাড়ি ব্লকনি রাইমা রামরাইবাড়ি আবাংসরা বকাফা ব্লকনি মনপাথর তাই পুয়াংবাড়ি ব্লকনি টাকা তুলসিয়াম চাইও কেন্দ্রনি নাইমুথাং বাহিনীনি জুয়ান তাই পুলিশ গুড়ি গুড়ি হই মুরুগলাই তঙ ফোরাম অফ সিভিল পেনশনার্স এসোসিয়েশননি চেতন বাই মুং চিসা সানমুং নরগৈ তিনি সার্কিট হাউসনি গান্ধী মাং হলংনি গানা দামথামনি পালখে আশোক লেমান পান্ডা যুগালিখা মঠানি সচিব গোপাল চন্দ্র সেন শাখা সানমুং রোগনি বিশিং খোঁজা জাগনাই রঙা লেলামাও থাংজাক সেবুক রোগনি পেনশন তাই কুবুনি সেবসাবনি ফেরলাইমুং রগ্ন একাগ্রীনানি বুসকাং দামনুই চিবুরি ইয় হাস্তেনি বেবাগ হাঙ্কর ফেরাং কগৈ ওয়াতি ওয়াউই মানো হিনুই সাকলাইখা নবার তুইবার নাখং খনা তুংমারি দঙ্গানো সাকাব থামচিবুরি ডিগ্রি তাই খামাব নুচি দক ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তিনি তুংমারি দঙ্গানি সাকাব থামচিব দশমিক নুই ডিগ্রি তাই খামাব নুচিব দশমিক স্নি ডিগ্রি সেলসিয়াস পাইরনান সুকাং তিনি কক্তম বুবাগ দক তাইসা পুরিব মন্ত্রীপক্ষ নরেন্দ্র মোদী তিনি ফিল নুচি রোজগার বাণিক ভিডিও কনফারেন্স নি ইয়াক তৈ হাবাং নি জুদা জুদা মথারক খরক বাতিসা সাইনিব কুবাং ন চিদক বুলাই ইয়াফারকা মন্ত্রীপক্ষ নরেন্দ্র মোদী শাখা হায়ুং বেরম খরক থগুই কার্বন অঙ্কর মানে স্লাই ভারত নি খরক থগুই কার্বন অঙ্কর মুং খাকসানি বু কম হাস্তে ও বুসকাং আউলি তাই আউলি পঞ্চায়েত চংবরি রগ বুট ইয়াসাক ঠাই রগ্নি সংসাগ্রামা বুং বুতাং রগ্ন তিউই ও সেপ্টেম্বর তালনি বুসকাং সালনুই চিসা জরা সানমুং তাই কেবেং মুং রগ ইয়াসাক জাগানো কক্তমা তিনিন বাকি অরণ পাইখা উলনি কক্তমা ওয়াইঙ্গানা খনাফুং দামসনি তামুই সতী ব্রিজি ওয়া

0: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি ইন্দিরা দেব। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, পুর নগর পঞ্চায়েত নির্বাচনের জন্য ভোট কেন্দ্রের খসড়া তালিকার উপর আগামী 21 সেপ্টেম্বর পর্যন্ত দাবি ও আপত্তি গ্রহণ করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 20তম রোজগার মেলায় 51,000-এরও বেশি নিয়োগপত্র তুলে দেন। দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনায় দেশের প্রায় 34,000 গ্রামীণ যুবককে প্রশিক্ষণ দেওয়া শুরু করবে। দক্ষিণ জেলাতেও ভিলেজ কমিটি নির্বাচনে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখন খবর বিস্তারিত। রাজ্যে আসন্ন পুর নগর পঞ্চায়েত নির্বাচনে ভোট কেন্দ্রের খসড়া তালিকার উপর আগামী 21 সেপ্টেম্বর পর্যন্ত দাবি ও আপত্তি গ্রহণ করা হবে। 23 সেপ্টেম্বর দাবি ও আপত্তি সমূহের নিষ্পত্তির কাজ শেষ হবে। ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী 25 সেপ্টেম্বর। রাজ্য নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেন আজ এ খবর জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 20তম রোজগার মেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন সরকারি সংস্থায় নবনিযুক্তদের মধ্যে 51,000-এরও বেশি নিয়োগপত্র বিতরণ করেছেন। অনুষ্ঠানে শ্রী মোদী বলেন, সাম্প্রতিক বছরগুলিতে কেন্দ্রীয় সরকার যুবকদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে প্রয়োজনীয় দক্ষতা এবং সুযোগ সুবিধা প্রদানে ধারাবাহিকভাবে গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, দেশের যুবকদের শিক্ষা ও দক্ষতা যাতে পরিবর্তনশীল অর্থনীতির চাহিদার সাথে তাল মিলিয়ে চলতে পারে তা নিশ্চিত করাও সরকারের একটি প্রচেষ্টা। তিনি বলেছেন, সরকার বেসরকারি খাতেও দ্রুত কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের জন্য কাজ করছে। এই লক্ষ্যে প্রায় 1,00,000 কোটি টাকার ব্যয়ে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা চালু করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে প্রায় 2 কোটি তরুণ তরুণী প্রথমবারের মতো কর্মক্ষেত্রে প্রবেশের সুযোগ পাবে।
1: আজ আপ সবই এক এসে সময় মে ভারত সরকার সে জুড়ে হ্যায় জব দেশ এক বহুত বড়ে লক্ষ্য কি ওর আগে বড় রাহা হ্যায় অর ইয়ে লক্ষ্য হ্যায় 2047 তক বিকশিত ভারত বানানে কা। ইসমে আপ জেসে ইউবাও কি বহুত বড়ি ভূমিকা হ্যায়। সরকার মে রহতে হুয়ে আপকো হর বো নির্ণয় লেনা হ্যায় জো বিকশিত ভারত কে অভিযান কো আত্মনির্ভর ভারত কে অভিযান কো নিরন্তর সশক্ত করে। যুবা হোনে কে নাতে বিশেষ তৌর পর অন্য যুবাও কে প্রতি আপকি বিশেষ জিম্মেদারি হ্যায়।
0: নবনিযুক্ত প্রার্থীরা কেন্দ্রীয় সরকারের অর্থ, রেল, স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে যোগদান করবেন। এ পর্যন্ত রোজগার মেলার মাধ্যমে মোট প্রায় 12,75,000 যুবক যুবতী নিয়োগপত্র পেয়েছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার পৌরোহিত্যে আজ আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে প্রদেশ বিজেপির এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে ভিলেজ কমিটি ও আসন্ন পুর সংস্থাগুলির নির্বাচনে দলের রণকৌশল এবং সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত ছিলেন মন্ত্রিসভার সদস্যগণ, প্রদেশ বিজেপির সভাপতি অভিষেক দেবরায়, প্রদেশ ও জেলা স্তরের নেতৃবৃন্দ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের মাথাপিছু কার্বন নিঃসরণ আন্তর্জাতিক গড়ের অর্ধেকেরও কম। আজ নয়াদিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত পরিবেশ ও জলবায়ু শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বিগত 12 বছরে ভারত পরিবেশ সম্পর্কিত প্রতিটি ক্ষেত্রে অসাধারণ অগ্রগতি সাধন করেছে। ভারত নবীকরণযোগ্য শক্তির উপর বিশেষ গুরুত্ব দিয়েছে, যা পরিবেশ সুরক্ষায় মুখ্য ভূমিকা পালন করেছে। তিনি বলেন, ভারতই একমাত্র G20 দেশ যা প্যারিসে COP21 সম্মেলনে গৃহীত প্রতিশ্রুতির সময়সীমার আগেই সফলভাবে পূরণ করেছে। প্রধানমন্ত্রী বলেন, 12 বছর আগে ভারতের সৌরশক্তি উৎপাদন ক্ষমতা ছিল প্রায় 2 গিগাওয়াট, এখন সেই ক্ষমতা 160 গিগাওয়াট ছাড়িয়ে গেছে।
1: আজ ভি প্রতি ব্যক্তি কার্বন এমিশন মে ভারত কা যোগদান গ্লোবাল এভারেজ কে আধে সে ভি কম হ্যায়। विकसित देशों में भारत की तुलना में 6 गुना ज्यादा प्रति व्यक्ति कार्बन एमिशन हो रहा है। भारत ये तथ्य मजबूती के साथ वैश्विक मंचों पर रखता है और मैं हर भारतवासी से कहूंगा, आप भी दम दिखाइए।
0: অবৈধ অনুপ্রবেশ সহ মাদক বিরোধী আইনের একাধিক ধারায় 12 বছরের জেল ও জরিমানা হলো এক বাংলাদেশী নাগরিকের। আজ সোনামুড়ার NDPS আদালতের বিশেষ বিচারক সঞ্জয় ভট্টাচার্য বাংলাদেশের হবিগঞ্জের মুজাহিদ মিয়ার বিরুদ্ধে এই রায় ঘোষণা করেন। সরকার পক্ষের আইনজীবী গৌতম গিরি জানিয়েছেন, 2025 সালের 4 মার্চ সোনামুড়ার কুলুবাড়ির ভারত বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও নেশা সামগ্রী পাচারের ঘটনায় বিএসএফ এর অভিযোগের ভিত্তিতে সোনামুড়া থানায় এই মামলা গ্রহণ করা হয়েছিল। ভারত নেপালে আরও 11 টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে, যার মধ্যে রয়েছে ওষুধ, ফরেন্সিক সরঞ্জাম, তাঁবু, হাইজিন কিট, স্লিপিং ব্যাগ এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী। নেপালের পুনরুদ্ধারে সহায়তা করার জন্য এটি ছিল ত্রাণ সামগ্রী বহনকারী ভারতীয় বিমান বাহিনীর নবম বিমান। সামাজিক মাধ্যমে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত নেপালের পুনরুদ্ধারে সহায়তা অব্যাহত রেখেছে। উল্লেখ্য, গত মাসে বিধ্বংসী বন্যায় নেপালে জনজীবন ও সম্পত্তির ব্যাপক ক্ষতি হয়েছিল। এই খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপে। ফলো করুন সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ অ্যালার্টস। দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল।

0: আহ্বান জানিয়েছেন। মাই গভর্নমেন্ট ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নাম্বার 1800 11 7800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে, ফোন এবং মেসেজ পাঠানো যাবে আগামী 25 সেপ্টেম্বর রাত 11:45 পর্যন্ত। গ্রামোন্নয়ন মন্ত্রক আগামী মাস থেকে দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনার দ্বিতীয় পর্যায়ে বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রায় 34,000 গ্রামীণ যুবক যুবতীদের প্রশিক্ষণ দেওয়া শুরু করবে। মন্ত্রক জানিয়েছে আগামী বছরে 31 ডিসেম্বরের মধ্যে 3,57,000-এরও বেশি গ্রামীণ যুবক যুবতীদের প্রশিক্ষণ দেওয়া হবে। উল্লেখ্য, দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনা হল দরিদ্র গ্রামীণ যুবক যুবতীদের জন্য কর্মসংস্থান ও দক্ষতা প্রশিক্ষণ প্রদানকারী একটি কেন্দ্রীয় প্রকল্প। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসেবা থেকে দেশ সেবার মন্ত্রে দীক্ষিত হয়ে একনিষ্ঠ দায়বদ্ধতায় জনসেবার ক্ষেত্রে 25 বছর পূর্ণ করেছেন। সেবা ও সুশাসনের ভাবনায় কেন্দ্রীয় সরকার 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্য অর্জনে নিরলস কাজ করে যাচ্ছে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং সামাজিক ক্ষমতায়নের মাধ্যমে এই নিষ্ঠা মানুষের জীবনযাত্রার রূপান্তর ঘটাচ্ছে। আজ এই বিশেষ ধারাবাহিক সেবা সংকল্প অভিযানে আমরা আপনাদের কাছে মাই গভর্নমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে জাতীয় শিক্ষানীতি 2020-এর ভাবনাকে কিভাবে বাস্তবায়িত করা হচ্ছে সেটাই তুলে ধরছি।
1: শিক্ষাকে আরো সহজ, আধুনিক ও শিক্ষার্থী বান্ধব করে তুলতেই পুরনো শিক্ষা ব্যবস্থায় বদল ঘটিয়ে নতুন জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে। জাতীয় শিক্ষানীতিতে মুখস্থ নির্ভর শিক্ষার পরিবর্তে জ্ঞান, দক্ষতা, সৃজনশীলতা ও বাস্তব ভিত্তিক শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। প্রাথমিক স্তরে মাতৃভাষা বা স্থানীয় ভাষার শিক্ষাকে উৎসাহিত করা হয়েছে, পাশাপাশি বৃত্তিমূলক শিক্ষা, প্রযুক্তি ও দক্ষতা বিকাশের সুযোগ বাড়ানোর কথা বলা হয়েছে। 10+2 কাঠামোর পরিবর্তে চালু করা হয়েছে 5+3+3+4 শিক্ষা কাঠামো। শিক্ষার্থীর আগ্রহ ও সক্ষমতার ভিত্তিতে বিষয় বেছে নেওয়ার সুযোগও বাড়ানো হয়েছে। জাতীয় শিক্ষানীতি 2020-এর লক্ষ্য শিক্ষার মাধ্যমে জ্ঞানী, দক্ষ, সৃজনশীল ও দায়িত্বশীল নাগরিক তৈরি করা। সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা।
0: দক্ষিণ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমন মজুমদার আজ জানিয়েছেন, এই জেলায় ভিলেজ কমিটির ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজ জোলাইবাড়ি ব্লকের রামরায়বাড়ি, আভাংছড়া, বকাফা ব্লকের মনপাথর ও পোয়াংবাড়ি ব্লকের টাক্কা তুলসী এলাকায় কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর জওয়ান ও পুলিশ যৌথভাবে টহল দিচ্ছে। এখন আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.7 ডিগ্রি সেলসিয়াস। সংবাদ শেষ করার আগে আবারও সংবাদ শিরোনাম। পৌর নগর পঞ্চায়েত নির্বাচনের জন্য ভোট কেন্দ্রের খসড়া তালিকার উপর আগামী 21 সেপ্টেম্বর পর্যন্ত দাবি ও আপত্তি গ্রহণ করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 20তম রোজগার মেলায় 51,000-এরও বেশি নিয়োগপত্র তুলে দেন। দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনায় দেশের প্রায় 34,000 গ্রামীণ যুবককে প্রশিক্ষণ দেওয়া শুরু করবে। দক্ষিণ জেলাতেও ভিলেজ কমিটি নির্বাচনে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।

আকাশবাণী বিলোনিয়া অনুষ্ঠান শুনতে পাচ্ছেন 103.7 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে লাইভ ফোনের অনুষ্ঠান মনের মতো গান। ফোন করবেন 8731875545 এই নাম্বারে। এর মাঝে আমাদের একজন শ্রোতা বন্ধু কল করেছেন, নাম বলুন। আগরতলা থেকে কোন গানটা শুনতে চাইছেন? মঞ্জিল সেবি না? মঞ্জিল সেবি থেকে, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।

0: হ্যাঁ নমস্কার, আমি ধর্মনগর থেকে অভিনয় করছিলাম, শুনতে পাচ্ছেন? হ্যালো, আমি আপনাকে শুনতে পাচ্ছি না যদিও, বলেন যে আমাকে
1: ছবির নাম বলুন।
0: আপনার ছবি থেকে ইয়ালি মদত ইয়ালি সেই গানটা শুনিয়ে দেবেন।
1: ধন্যবাদ।
0: আজকে আমাদের নর্থ ইস্টের বিখ্যাত সঙ্গীত শিল্পী
1: শুনুন,
0: বিপিন গার্গ, ওনার আজকে আজকে দিনে উনি খ্যাত হয়েছিলেন বা আজকে 1 বছর পূর্ণ হয়েছে, সেজন্য ওনাকে
1: শ্রদ্ধার্ঘ্য শ্রদ্ধার্ঘ্য দিচ্ছেন। আমাদের তরফ থেকেও শিল্পী জুবিন গার্গকে শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছি। শুভ

हेलो हेलो हेलो हेलो हेलो हेलो हेलो के हेलो नाम बोलून। हेलो हेलो শ্রোতা বন্ধুরা, আপনারা ফোন করবেন 8731875545 এই নাম্বারে। শুনতে পাচ্ছেন লাইভ ফোন ইন অনুষ্ঠান মনের মতো গান। এর মাঝে একজন শ্রোতা বন্ধু ফোন করেছেন। হ্যালো হ্যালো, বৃষ্টি হচ্ছে বাইরে, এই জন্য শোনা যাচ্ছে না ঠিকভাবে। হ্যালো,

0: हेलो।
1: হ্যালো,
0: কোনো শ্রোতা বন্ধুর সাথে আমাদের সংযোগ হচ্ছে না, এই জন্য একটা গান শুনিয়ে দিচ্ছি এই বৃষ্টির মুহূর্তে।

হ্যালো, হ্যাঁ আকাশবাণী, হ্যাঁ বলিয়ে বলিয়ে, হ্যাঁ হ্যালো হ্যালো, হ্যাঁ বলিয়ে, হ্যাঁ বলিয়ে, শুন রাও, হ্যালো হ্যালো হ্যালো, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, মনে হয় শ্রোতা বন্ধুর সাথে সংযোগ করা যাচ্ছে না, সংযোগ হচ্ছে না বৃষ্টির জন্য। হ্যালো হ্যালো।

हेलो। हेलो हेलो हेलो, आपने कि आमाके सुनते पाच्छेन? हेलो

বৃষ্টির জন্য শ্রোতা বন্ধুর সাথে সংযোগ হচ্ছে না। হ্যালো, এবারে গানটি শুনুন, ওম শান্তি ওম ছবি থেকে, শিল্পী কে কে।

0: हेलो, जुनून मूवी ना? ठीक है।
1: हेलो
0: हाँ, हेलो हेलो
1: हेलो
0: हाँ,

0: Halo? Halo? Halo? হ্যালো, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো,
1: হ্যালো, নমস্কার দাদা, আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি, পশ্চিম রাজ্যের শিবনী জেলা থেকে। আপনার কথা ঠিকঠাক আমি শুনতে পাচ্ছি না, তবে আমাকে জুবিন গার্গের একটি গান শুনে দেবেন, মন তোকে দিলাম, এরকম একটি গান রয়েছে। আর বিশেষ করে আজকে জুবিন গার্গের আজকে মৃত্যু দিবস, তার জন্য আজকে আমি জুবিন গার্গের একটি গান শুনতে চাই এবং ওনাকে শ্রদ্ধাঞ্জলি দিতে চাই। কারণ আপনার কথা একদম শুনতে পারছি না, মোবাইলে আসছে না। আমি আইডিয়া কথা বলছি, জানি না কতটুকু কি হচ্ছে। ঠিক আছে, ভালো থাকবেন, আর সবাইকে নমস্কার, ধন্যবাদ। আর এই মুহূর্তে যারা

0: 소리도 나도. Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? 헬로?
1: 간다디야 되는지
0: এবারে গানটি শুনুন দিল হে কি মানতে নেই ছবি থেকে শিল্পীরা হলেন কুমার শানু এবং অনুরাধা পড়োয়াল

বৃষ্টির জন্য আমাদের শ্রোতা বন্ধুদের সাথে সংযোগ হচ্ছে না, তাই আজকে আপনাদেরকে আমাদের পছন্দের গানগুলো শোনাচ্ছি। ছবির নাম জখম, গানটি গিয়েছেন আলকা ইয়াগনিক।

গানটি শুনলেন চোখের আলো ছবি থেকে। গানটি গেয়েছেন বাপি লাহরি এবং কবিতা কৃষ্ণমূর্তি। এবারে গানটি শুনুন সাজেন ছবি থেকে। শিল্পীরা হলেন অলকা ইয়াগনিক এবং কুমার শানু।

আকাশবাণী বিলোনিয়া অনুষ্ঠান শুনতে পাচ্ছেন 103.7 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। এখন শুনুন যুব ভাইদের জন্য অনুষ্ঠান যুববাণী।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ বসে পড়লাম সকলের প্রিয় অনুষ্ঠান যুগবাণীতে। আজ পরিবেশিত হবে সঞ্জীবন কালচারাল বিশ্বজিৎ চক্রবর্তী, সায়ন্তিকা বৈদ্য, সম্পিতা চক্রবর্তী, দেবৃত ঘোষ এবং তবলায় সঙ্গ দেবেন প্রসেনজিৎ চক্রবর্তী। আজকে আমরা একটি দেশাত্মবোধক গানের মাধ্যমে আমাদের অনুষ্ঠানটি শুরু করছি।

0: এবার আমরা শুনব যুগবন্ধু অন্বেষা শীল শর্মার কণ্ঠে একটি আবৃত্তি,
1: কবি সুকুমার রায়ের গোপচুরি। হেডা পিসির বড় বাবু, লোকটি বড় শান্ত, তার যে এমন মাথার ব্যামো কেউ কখনো জানতো? দিব্যি ছিলেন খোশ মেজাজে, চেয়ারখানি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে। আতকে উঠে হাত পা ছুড়ে চোখটি করে গোল, হঠাৎ বলেন, গেলুম গেলুম আমায় ধরে তোল। তাই শুনে কেউ বদ্যি ডাকে, কেউ বা হাঁকে পুলিশ, কেউ বা বলে, কামড়ে দিবি সাবধানে তুই তুলিস। ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি, বাবু হাঁকেন, ওরে আমার গোপ গিয়েছে চুরি। গোপ হারানোর আজব কথা, তাও কি হয় সত্যি, গোপ জুড়া তো তিন্নি আছে কমেনি এক রত্তি। সবাই তারে বুঝিয়ে বলে, সামনে ধরি আয়না, মোটেও গোপ হয়নি চুরি, কখনো তা হয় না। রেগে আগুন তেলে বেগুন তেড়ে বলেন তিনি, কারো কথা ধার ধারি নেই, সব বেটাকেই চিনি। নোংরা ছাটা খ্যাংরা জাঠা বিচ্ছিরি আর ময়লা, এমন গোপ তো রাখতো জানি শ্যামবাবুদের গয়লা। এ গোপ যদি আমার বলিস করবো তোদের জবাই, এই না বলে জরিমানা করলেন তিনি সবাই। ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন লিখে খাতায়, কাউকে বেশি লাই দিতে নেই সবাই চড়ে মাথায়। আপিসের এই বাদর গুলো মাথায় খালি গোবর, গোপ জোড়া তো কোথায় গেল কেউ রাখে না খবর। ইচ্ছে করে এই বেটাদের গোপ ধরে খুব নাচি, মুখগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাঁচি। গোপকে বলে তোমার আমার, গোপ কি কারোর কেনা, গোপের আমি গোপের তুমি তাই দিয়ে যায় চেনা। নমস্কার।
0: আবৃত্তির পর আমাদের গান শোনাবে সায়ন্তিকা চক্রবর্তী।

শুনলেন সঞ্জীবন কালচারাল একাডেমির পরিবেশনায় যুব বিষয়ক অনুষ্ঠান যুববাণী। অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ হল। এখন শুনুন দেশাত্মবোধক গান।

শুনলেন দেশাত্মবোধক গান আকাশবাণী মিলনিয়া। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন 103.7 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। এখন শুনুন শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীত শিল্পী আলী আহমেদ হোসেন, রাগ কলাবতী।

শুনলেন শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীত। শিল্পী ছিলেন আলী আহমেদ হোসেন, আকাশবাণী বিলোনিয়া। এখন শুনুন জাপানে অনুষ্ঠিতব্য 20তম এশিয়ান গেমসের দৈনিক বিশেষ প্রতিবেদন। এখন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে আপনাদেরকে রিলে করে শোনানো হচ্ছে।

শুনলেন জাপানে অনুষ্ঠিতব্য 20তম এশিয়ান গেমসের দৈনিক বিশেষ প্রতিবেদন। আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে আপনাদেরকে রিলে করে শোনানো হলো। আকাশবাণী বিলোনিয়া। এখন শুনুন দেশাত্মবোধক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে।

শুনলেন দেশাত্মবোধক গান। শ্রোতা বন্ধুরা, এখন জানিয়ে দেব আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। আমাদের আগামীকালের অধিবেশন শুরু হবে সকাল ৬টায়। ৬টা বেজে ৫ মিনিটে শুনবেন অমৃতবাণী, এতে শুনবেন জীবনানন্দ দাশের লেখা থেকে পাঠ। ভক্তিমূলক গানের অনুষ্ঠান সুরাঞ্জলি শুনবেন সকাল ৬টা বেজে ১০ মিনিটে। আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে ককবরক অনুষ্ঠান হয় অগ্নিখরাং। ৬টা বেজে ৫০ মিনিটে শুনবেন যন্ত্রসঙ্গীত। ৬টা বেজে ৫৫ মিনিটে অনুষ্ঠান পরিচিতি। ৬টায় তথ্যভিত্তিক অনুষ্ঠান আজ সকালে। ৭টা বেজে ২৫ মিনিটে শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে রিলে করে বাংলা সংবাদ। ৭টা বেজে ৩৫ মিনিট এবং ৭টা বেজে ৪০ মিনিটে শুনবেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করা যথাক্রমে স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ। সকাল ৭টা বেজে ৪৫ মিনিটে শুনবেন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান গীতালি, শিল্পী সুচিত্রা মিত্র। ৮টায় দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত শুনবেন। ৮টা বেজে ১৫ মিনিটে শুনবেন লাইভ প্রোগ্রাম বাংলা ছায়াছবির গান অনুষ্ঠান ছায়াগীতি। ৯টায় শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ, লাইভ গানে গানে অনুষ্ঠান, হিন্দি গানের অনুষ্ঠান গানে গানে শুনবেন সকাল ৯টা বেজে ৫ মিনিটে। ১০টায় শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ। ১০টা বেজে ৩০ মিনিটে শুনবেন ভক্তিমূলক হিন্দি গানের অনুষ্ঠান ভজন।

10:30 শুনবেন আধুনিক গান, শিল্পী লোপামুদ্রা মিত্র। সকাল 11:00 শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ। 11:05 শুনবেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক সংবাদ। ককবরক অনুষ্ঠান FM উজ্জয়ন্ত থেকে রিলে করে শোনানো হবে। 1:30 শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ। FM উজ্জয়ন্ত আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক অনুষ্ঠান আপনাদেরকে রিলে করে শোনানো হবে 1:40। দুপুর 2:00 শুনবেন দুপুরের ইংরেজি সংবাদ আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে। 2:15 শুনবেন আমার চোখে আকাশবাণী, এ নিয়ে বলবেন মৃণাল কান্তি শীল, অবসরপ্রাপ্ত অধ্যাপক। এরপরে শুনবেন আধুনিক গানের অনুষ্ঠান সুরভি। 2:30 শুনবেন আমিনারি অনুষ্ঠানটি। বিকেল 3:00 শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ। 3:05 শুনবেন বিবিধ ভারতীয় রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান। বিকেল 5:00 শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ। 5:05 শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করা ইংরেজি সংবাদ। পুরনো দিনের হিন্দি ছবির গান অনুষ্ঠান অবকাশ রঞ্জনী শুনবেন বিকেল 5:00। 5:05 শুনবেন লোকসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সন্ধ্যে 6:00 শুনবেন ককবরক অনুষ্ঠান। 6:30 শুনবেন খেতে খামারে অনুষ্ঠান কৃষক ভাইদের জন্য। 7:00 অনুষ্ঠান পরিচিতি। 7:05 শুনবেন যুবক ভাইদের জন্য অনুষ্ঠান সৌরভ। আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে রিলে করা বাংলা সংবাদ শুনবেন সন্ধ্যে 7:35। 7:45 এবং 7:55 শুনবেন আকাশবাণী কেন্দ্র আগরতলা থেকে রিলে করা ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:05 শুনবেন রবিবারে আড্ডা। 8:09 শুনবেন বাংলা নাটক। 9:30 শুনবেন যাত্রা। 10:00 শুনবেন অনুষ্ঠান পরিচিতি এবং জাপানে অনুষ্ঠিতব্য 20তম এশিয়ান গেমসের দৈনিক বিশেষ প্রতিবেদন দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন অনুষ্ঠান পরিচিতি আকাশবাণী বিলোনিয়া। শ্রোতা বন্ধুরা, আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে প্রচারিত আমাদের আজকের অধিবেশন এখানেই শেষ হল। পরবর্তী অধিবেশন আগামীকাল সকাল 6:00। স্টুডিওর ঘড়িতে এখন সময় 10:32:54। নমস্কার, জয় হিন্দ।